লাগে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ফরা মিনিট ফকেপ চকসি রেডিও কার্যুয়া রাত আনফান নীলি প্রিয়াঙ্কা তেরাংপি কার্ডম নাকা জেরসি পিনি কে চেং সিয়া ট্রান্সমিশন ইংপু পনিকল পিনি ওসেক নিভাই ইংকয়রা ট্রক্সি ভমতি আর্নি জ্যামে কে বাংলাকে এফএম ব্যান আলং প্যান মেকা হার্টস ফারুই সিরা তকবরা সিরকেপ লাপেন আকাশবাণী দীপু আজাই মেকে তো আন্তা নাংলিতুম নিউজ অন এয়ার আর মোবাইল অ্যাপ আলং পেন্তা আর চুলং ইকচি পিনি কন্ট্রোল রুম সাই আর পোকে দেঙা বাংফুয়া মেনকে ইঞ্জিনিয়র অন ডিউটি সুরেশ সিং ডিউটি অফিসার রাখি তেরাংপি লাপেন মনিত কাংথুম কারণে আসাইকে ক্লেম্পনা বাংকে সার্কলিং দিছো

lake akashwani diphu piniya transmission ajai mek alongpen kupipi asonamungsi kerot kapar juponik jima chethanda maxine porphai trogra minute kepapor nanglitum kangdukar domaluna jai mek angdeng longpen asona sona lun arju iklongji porphai trogra minute thongkebra phopor nanglitum nili chephong nilunje rajai mek angdeng longpen lamjer arju iklongji পরফাই ট্রগ্রা মেনি থংকেব্রা সিরকেপর নাংলিতুম পিনি সারলামথে আজাই মেক আংদেং লংপেন সারলামথে আর্জু ইকলংজি পরফাই ট্রগ্রা মেনি প্লিকেবর নাংলিতুম কার্বি লুনবারি মাজাই মেক আংদেং লংপেন আসন আসন লুন আর্জু ইকলংজি পরফাই ট্রক্সিরা মেনিট কেপর নাংলিতুম ওভে আজাই মেক আংদেং লংপেন চিহু চিপুত আর্জু ইকলংজি পরফাই ট্রক্সিরা মিনিট প্লিকেপর নাংলিতুম লুন চেতোয়া যায় মেঘ আংদেং লংপেন আসন আসন লুন আর্জু ইকলংজি পরফাই নেয়ার কেব্রা মিনিট থংকেবর নাংলিতুম লুন চেথাকা যায় মেঘ আংদেং লংপেন আসন আসন লুন আর্জু ইকলংজি পরফাই সের কেব্রা মিনিট ক্রিপ হপর নাংলিতুম হিন্দি ডেট লংরি চিংহনা লুনা যায় মেঘ আংদেং লংপেন আসন আসন লুন আর্জু ইকলংজি পরফাই সের কেব্রা মিনিট প্লি কেব্রা ফপর নাংলিতুম ইংলিশ আলুনা যায় মেক আংদেং লংপেন আসন আসন ইংলিশ আলুন আর্জু ইকলংজি পরফাই কেব্রা মিনিট খ্রি ফপর নাংলিতুম তিরিমাকায়া যায় মেক আংদেং লংপেন আসন আসন আলামজির আর্জু ইকলংজি পরফাই কেব্রা মিনিট থংকেবর নাংলিতুম নর্থ ইস্ট লংকেদু আসন আসন আখায়াতুম আসন আসন আলুন নাংলিতুম আর্জু ইকলংজি পরফাই খ্রি সিরা পরফাই আপর নাংলিতুম সোয়ার লোয়া সিয়াং টং আজাই মেঘ আংদেং লংপেন চিহু চিপুত আর্জু ইকলংজি আর্নি দিলি পরফাই কে থমরা মিনিট প্লিকেব্রা ফপর নাংলিতুম গুয়াহাটি পেন কাপাচেতাক আসন আসন কার্বি আজাই মেঘ আর্জু ইকলংজি পরফাই প্লিরা মিনিট থংকেপর নাংলিতুম ডিমাসা লুনবারিম আজাই মেঘ আংদেং লংপেন আসন আসন আলুন আর্জু ইকলংজি পরফাই প্লিরা মিনিট প্লিকেব্রা ফপর নাংলিতুম বোরো লুনবারি মাজাই মেক আংদেং লংপেন আসন আসন আলুন আর্জু ইকলংজি পরফাই ফপর নাংলিতুম রংরু বাজাই মেক আংদেং লংপেন চিহু চিপুত আর্জু ইকলংজি পরফাই ফরা মিনিট থংকেবর নাংলিতুম পিনিয়া সারলাম থে আজাই মেক আংদেং লংপেন সারলাম থে আর্জু ইকলংজি পরফাই ফরা মিনিট ফকেবর নাংলিতুম লামজেরা যায় মেক আংদেং লংপেন হুনমুলি ক্রোপি কেথান আসো আসা লাপেন থিমুচত আকর খানা পুথা লামজের আর্জু ইকলংজি লাবাংসো আজায় মেক আকাশবাণী দীপুয়া লংপেন কাপাচেতাক চেং আজায় মেক ইগলো পরফাই ট্র কাপর নাংলিতুম পিনিয়া লামজেরা যায় মেক আংদেং লংপেন চিহু চিপুত আর্জু ইকলংজি পরফাই ট্রগ্রাম মিনিট থংকেবর নাংলিতুম হিন্দি ডেট লংরি চিংহনালুন আজাই মেক আংদেং লংপেন আসন আসন আলুন আর্জু ইকলংজি পরফাই ট্রক্সিরা মিনিট থংকেবর নাংলিতুম অক প্রাণ আজাই মেক আংদেং লংপেন চিহু চিপুত আর্জু ইকলংজি পরফাই নেয়ারকেবর নাংলিতুম ইংলিশ আলুন আজাই মেক আংদেং লংপেন আসন আসন ইংলিশ আলুন আর্জু ইকলংজি পরফাই নেয়ারকেব্রা মিনিট খ্রি ফপর নাংলিতুম কাপাথু আজাই মেক আংদেং লংপেন চিহু চিপুত আর্জু ইকলংজি পরফাই সির কেব্রা মিনিট খ্রি ফপর নাংলিতুম লামজেরা যায় মেক আংদেং লংপেন রূপজিলি ইংটিপি কেথান পায়াকাং হন পুথা লামজের আর্জু ইকলংজি লাবাংসো আজাই মেক আকাশবাণী দীপুয়া লংপেন কাপাচেতাক চেং আজাই মেক ইগলো পরফাই সির কেব্রা মিনিট থংকেবর নাংলিতুম কার্বি লুন চেথাক আজাই মেক আংদেং লংপেন আসন আসন আলুন আর্জু ইকলংজি লাপুয়ানাপর নাংলিতুম পিনিয়া ট্রান্সমিশন আজাই মেক আলংপেন কপিপি আসন আমংসে কেরত কাপার জুপনিক জিমা নাংলিতুম আর্জু ইকলং তাংল লাকে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই ট্রগ্রা মিনিট ফ প্লেংজি টক ডকল লাসি দেলহি পেন কাপাচেতাক ইংলিশ আলামপেন বেরটা আর্জু ইকলংপো

0: lapon apor nang litum kangdu kado maluna jai mek angdeng longpen asona sona lun arju ik long tanglo lake akashwani diphu nonadun tu ajai mek dam tu eksina nili chipong nilunjir ajai mek angdeng longpen sonsing taro kithan lamjir nang litum non arju ik longpo to tangte arju eksina
1: nilimen sonsing taro nili dak tekelangjun dak panisido rong men langtuk taro rong neli non mate ajada avar saita ave la sinili kheti si chuklamik bo a kheti bang ke soka kheti la so bang ke pudam lo pulote aprang hot bang ke general mate di ala so bang ke chiri silong linpri linthol ansi enig de আমি ননদিন বাংকে বজার হিঠি কুলা দলকে না মাছিলি পেনা মাথে দি নন বাংকে চমুসিতা চিতিম বা লিনথম ওলাসমসি এনচদ নন বাংকে লাবাংকে ফার্স্ট আদিম লাঙিক নং পো আদিম বাং পাংথাই নং পো লাসোদেন লোতে আচিলিয়া বাং নিমিক নং পো লা চিলি কিনি নাংজিয়া বাংকে ফার্স্ট আচিলি আসক হে লাং এজো নিমিক নং পো সোপেন আংতান মতে বাহেরা লাইজকি আকল আস আচিলি এবং আক পুথত লংলে থাক বস্তা পেন নসন তু সিতানি কিনিম হুদবং বস্তা পেন জমসি ইউজ পুলোতে আ বস্তা পেন থক এক এত নং পো আ লংলে থাক লং বাং কে দাগ বাং সে আক পিমালা রং পাবাং দাবজি ফান হে লোকে চ্যাম্পিয়ন এসন অফ সি টু ডিপলং থিয় নেংজি লাস বাং কে আক জনি বাক ডিপলং নেংজি লাবাং খালা রং কে পাবাং ই দাবজি পা ফান হে রং বাং বাং ডাপ্রাং চিলি বার ডেট চিলি আলাম বাংকে চিলি কে বার হুত বাং তা হার বাং পি পনিক নেন নন লং কে লাঠি কুলাপ লং কে লং হে লাগা পাথে দাবি হার মুখা পি পন কে কে বার নি তা আনপেন জং সি মোবার ডেট পেন আি হে লাক্রে ফ্রে হিনি কে চক পেন নিক্রে ফং বং সং বং সে আবার সাই কে কে দো কে কালিল হে সিটাল আপেন সে পুরে ইন্দু নিকব কারণ
0: লাপন আপর নাংলিতুম নীলি চিফং নীলুঞ্জের আজাই মেঘ আং ডেঙ্গ লংপেন সনসিং তারো কেথান লামজের নাংলিতুম নন আর্য ইক লং তাংল লাকে আকাশবাণী দীপু এসন কে নাং সত কাপচিনিয়া লামথে আর্য ইকথা নন ওসি কচিক্লো নিফায় ইংকয়রানের কে ভমগুরুয়ারনি আসাম স্টেট আর লো

কার্বি আংলং ওয়েস্ট কার্বি আংলং লাপেন কে ডোয়ানা ডিস্ট্রিক্ট আলং তা পোলিও আদোয়াই কিতুং আজামে ডেং পোনিকলো লাসি রাত দেট দোয়ান আতুমতা ওসো আমাহাং থেক দেট পেন নিংকান ফ আন আর্টা আউসুমা রাফান হালাবাং সোয়ারনি পোলিও আদোয়াই কিতুং আদিম আন কাপালে দুনিক জি আফানসি পাচিনি ইকলো কেনাং সট কাপাচিনি আলাম থেকে লাপন চটলো লাকে আকাশবাণী দীপু ননাংলি তুম পিনিয়া সারলাম থে আজায় মেঘ আংডেঙ লংপেন বালক আতে কে কেথে আর মেসি পাফিলে পাফি মাতে নিং জে আলিং তা কেরাব দাম কে এসনবেদ লাম থেকে মান আহুর সি বালক পু আমুনিত এ বয় ইং নাম আরুম তেকে থেকদাম লং আর লিং তা আর মে আনসি থেকলং চট লাপেন আর মেসি আফি কেদো পুসি ব্যাং আফান কেথান পুয়া মাতসি আলাম থে দোকক

0: At the Group 1 fixture, Senegal defeated Iraq 5-0 in Toronto. This big win keeps Senegal in contention of reaching the last 32 as one of the best third-placed teams. In the FIH Men's Pro League Hockey, India thrashed Pakistan 7-1 at the Lee Valley Hockey and Tennis Centre in London. After Abu Bakar gave Pakistan an early lead, India staged a remarkable comeback with seven different goal scorers. Sukhjit Singh and Harmanpreet Singh scored in the second quarter, while Hardik Singh, Jugraj Singh, Abhishek and Rajkumar Pal added four more goals in the third. And that is the end of this news bulletin.
1: লাগে আকাশবাণী দীপু জ্যামেকে ভাঙবম লাগে এফ এম বেন আলং পেন মেকা হার্টস ভাইরই সিরা তকবরাসির কে লাপেন জ্যামেকে দো আন্তা নালিতুম নিউজ অন এয়ার আ মোবাইল অ্যাপ আলং পেনতা আর চুলং ইকজি ননাংলিতুম ওভে আ জ্যামেক আংডেং আলং পেন জিতা রং পিপি লাপেন হুটবাং রূপজিলি ইং টিপি আতুমাংবং আর জান কিহি আপুথা চিহু চিপুত আর্য ইকলংজি তো তাংতে আর্য ইকসেনা লাবাংসু আচিহু চিপুত

0: পিনি নিলি তুম লাদাক আর্জান কি আপু থাকছি জিহুত জিপুত পা দোপঞ্জিয়া ফানসি বড়ি ইকল আলাংলি কে নোট আর তা কি জুম হেক পেন সোয়ার লং বং পেন আর্জান কি আসাই কে ক্লেম চেং বাং ফিল আলাংলি আমেন জিতা রং পিপি লাসি কে চেং সি নিলি তুম আলাংলি ফান আকাশমণি দিফুয়া হিন পেন আকারডম পা জিরিকল
1: কারডম
0: তাংতে কে চেং সি নংলি রেডিও কার জরা ফান নংলি মেনা কে চার্লি আপু থাক নংলি চেথানিক জিমা
1: ও লাল প্রাংসি কে আকাশবাণী কার জুত মানে তিন হাসি মে কারডম পা জিরল নিলি মেন লাকে জিতা রং পিপি নন এ চার্লি বম লাকে দা ফার্স্ট সেমিস্টার ডিফু গফ কলেজ সং চার্লি বম নিলি রং মঙ্গে দাক ডিফু সেরাং লং নিয়ার জেন বি হোস্টেল লাল নিলি নন সাই ক্লেম বম লা বাংকে নিমহর কি হি লাপুনা সি ক্লেম বম লাপুনা সি নন তা দাম বম লা লাসি লাহাইন ল
0: চুরোলো তাংতে নংলি লসো আর্জান কি আসাই কুমেন্টু পেন্সি কে চার্লি দুনিক চেংল নংলি চেথানিক জিমা
1: নিলি লাবাংকে বিহেক পেন্সি কিনি ল চার্লি ল তা ইংটন চেক আপ বটাই দু ইপিক ল আলামাংকে কে চার্লি সেমি দুক সো জক্সি নন 2018 মেন চেংল স্তামে সিরিয়াস এন উদে লাসিনে 2024 আনিং কান মেন সি চেংল কোপেনিং আন মাকে ইমপ্রুভমেন্ট দুল লাসি নন কান সুইং কোয়ার ফ লামেন মাকে ইমপ্রুভমেন্ট দুল লাসি নন নিলি বাংকে অ মহর কি কিনা থুবাংগে লা পুসি মিশন পেন দাম বম ল লা পেন আন মাকে অ সাইটিং সি ক্লেমন বম নন মাকে
0: তংতে নংলিলা মোহর কি আসাই নংলি মেনা তঙ্গে চার্লি পনিকমা আমাতে নংলি ফান নংগে থান মেনসি নংলি কে থেগে গ্লো জেথানিক জিমা
1: লবাংকে নিলি মিথাংসি চার্লি লবাংকে নি বিহেক মেনতা মেনতুনে কে ইউটিউব মং বেলাং পো অংকে মোস্টলি কে মিথাং নিনিং খ্যাং মেন চার্লি লহে মিথাং কে থেকে রে পুলেছি পুদাস্তে চকল বাংলং পেন চার্লি দুনদে মিথাং জুং জুং মেনসি চার্লি হেমলং সি চার্লি
0: তংতে নংলি বিহেক পেন তং নংলি নিং কে হ্যাং আমা
1: নিলি বিহেক পেন সিনিং কে হ্যাং ল সামে লা আন সিরিয়াস এন ও এ মানে কে চার্লি না থু দু থু কক মা কে চার্লি লা বাং কে নিং হ্যাং ও বিহেক পেন সা সিতা ফাইন্যান্সিয়াল সাপোর্ট মুনা তা কম চেন পেন কে চার্লি না থু সামে দু কক মা সি আন সিরিয়াস এন ও এ নন থে ও হুত আন সি নিলিং কান ইং কই কে চক হুত আন মান সি সিরিয়াস এন ল পেন আর নাম কাং হল পেন চুন দা চুন পামি কা ল লা সি নন মোর কি হি সাইন থু বাং কে মেসেন নং নাম লং ল লা পেন সি সাই আসন সি ক্লেমন বম নন মাং
0: চোরলো তে নংলি মোহর কি আসাই সি নংলি ক্লেমিক চটমা মতে কাপড়ে কাপড়ে আর্জান লাপুসন তা নংলি ক্লেম্পন ইকবমা
1: নন মাতকে নিলি লা মোহর কি না সুসি ক্লেম বেদ ল আথেমা অর্ডার বাং দু ইকপিক আর্নি বাং তামে কাপড়ে বাং কে ক্লেম জি পর অব দল স্তমে নিলি বিজনেস তা ক্লেমন বম লাপু দোকান সোল হাই সামে দু আর তা ক্লেম বম লাপু বিজনেস তু ক্লেম বম হলাম কে ফাইন্যান্সিয়াল সাপোর্ট নাং জি লাপু আর না থু সিমে পাপ্রাং পন বম জি আসি আর নাম কাং হন পেন পুপু সামে সাই ক্লেম মাং

0: si pa duet po ape no le prank bang ji bang ke nili ning ke hangdo o ve kimito han pacharli ji mane ke than pan ji ning hangdo non prank bang ji la theria chiklo somar tum phan pacharli ji phan non nili ke klema sai son ke than pan ji ning ke hangdo la si art school same non theria chiklo lom pen ingpu pon ikpo
1: tangte ovegi mi osomartum ge charli ya ninga hangla puson pinangan osomartum tami do tangte nang nilong nang charli dunji pute ko anar tapin si nang charli dunin longji
0: apo non mohor ki hina thubang ke lamang ke aning ka hangaling lo same nili ki puji bang ke la bihek pen la charli temesen lo bihek pen charli lo pute athe art ke kapre ka saison kali lana degree nang ji pupe la an ang deng nang ji lan an tangka nang ji pupe jong si ke thegong si dolo pute bihek pen tame non nili ki klem ason tame klem ik phitlong po nili non ki klem ason si tangka na thu simi deng long phit po jong si ke thek dolo pute la bang ke arta lang le lo same non la ni ki puji pupang ke bihek pen charli lo pute la bang ke non ni ki klem ason klem long da prang
1: tangte nang li so sai ki claim ki nang li ko anarta lo mensing li ki claim dun cheng lo mate ki matha cheng lo nang li jithani ji ma
0: ni li la ki claim cheng mang ke bihek man sining ka hang pulo same non ne la ning ka inkoi lom alma si serious ke en bihek man sining hang lo same ahot pen claim ahot pen claim claim mane serious en ode as non ki thi an man si non la ni li la ki claim pa me ka bang ke non la ning kan suring ko ra pli pen inkoi ra phoen lo la sot men si ni nong nam da thang lo la pen la an man si improvement da kemi lo
1: tangte nanglila mohor ki hi koson men si pachingli dik theklo athema amekta ka pachingli rakinang sot la sinangli koson men si pachingli theklo
0: la pachingli labangge isi ke charli lo practice long men si mane ka depend lo kan manang lik charli la ase thekpo men men ke kelang men ke art ke joy ke semi joy ke ke la ke apport and ik pick an color ki hi punon pencil ki hi punon ta la isi ke pachingli na thubang labangge isi observation puan lo observation mane la kelang ko an manang kelang pa chingli thek ko la ko an sia me ke thema ko an sia me ke bima la banglang pa me kanang po ko na sia mahang ke kek ma ko na sia nukan ko an thema la banglang nang po laos nang lang pakat thek lo nang me gong selang pakat thek lo putela bangge pa chingli thek po apen shading sa me important pikan lata shading a thek o nang ji la bang charli pik nang
1: tangte ke dam tangan nang li mohor gi ke nang li lang ding pen si gi ma mate ko ma mi tum han ke rj ke pang thek penan ta pa chingli thek ik ma
0: nili non ke klem bom la bang ke fun long pen la pen abang ke reng ben art hek same penangan ke nila fun long pen photo lang si ki ong athema la ininga lu pen ka chibi theklong lok pen mane amui ka badat la ta meninga lu pen si ki rg u bang ke la bang sung ik pik hang jan abang ke practice nei abang sung ik pik
1: tang te ke dam tang anang lim mohor ki hi an same non si ko an do po nang li
0: penang bak to po pharo si bak ke le cholang ta me do kai kai po nili order bang ke kai same chimit me nili bang ke hisab se dalo ta me penang লোক আর টাং লাপেন নং নাম চটাং টাং তো হান্দা পেনাং আন বিলো নং তো তোমা থেকলং জি
1: টাং তে কোমানিয়া বাং ফি মাতে আবাং ফু মোহর কি আফান নং চো তয় পুতে কুপুসন পেনসি নং চিংকি লং ইক পো নং লিফান
0: লাবাং কে জয় ইক পিক আন অ নিলি ফেসবুক তা দো ইনস্টাগ্রাম তা দো লাপেন ইউটিউব তা বো লা কে থম তা আমেন কি সিবে ল জে রং বিপি আর্টস পেন ল আমেন মং কে নিলি ফেসবুক রং দাম নং পো জে রং বিপি আর্টস পুলং হদাক নিলি বায়ো লং নাম্বার দো ল হোয়াটসঅ্যাপ নাম্বার ল কল ল নংলি তুম লং সি অর্ডার জি পুতি হদাক হোয়াটসঅ্যাপ পিদা চক ল হোয়াটসঅ্যাপ লং টেক্সট নং পো লাপেন জং সি কে নং সব দো পুতি নং চিং কি সা চক কল পেন তামে মে নংলি তুম ল জং সি অর্ডার জি পুতি লাকে ক্লেম নং জি বাং কে হদাক নিলি নাম্বার দো ল হোয়াটসঅ্যাপ লং নং টেক্সট নং পো ফটো বাং নং সেনং পো নংলি তুম কল সো ফটো বাং সি নংলি তুম মোহর কি হি জি নং toy jima pute lang sanang po la pen ke cheng siang deng la bangke o advance nang ji la bangke advance ke nang wek lo artist tum long la ke arus lo anutin long ta 50% mang nang wek po 50% pidat pen la tang lo pute ni nang kolik po tang alo pute ke nang tum nang ching tum nang po kali te nang tum deliver ni pute ni tum bang nang deliver po asan mo
1: tang te nang li mohor ki ke pipiason sia ke nang sot lo
0: ke nang sot bang ke la ke isi art ke a category do sketch lo coloring lo pen painting lo দু আন আর্ট কে নন লি ক্লেম বম লবং কে পেন্সিল কালার পেন্সিল বং ক্লেম বম জং সি কালার পেন্সিল বং পোতে কালার পেন্সিল বং আ কোয়ালিটি মিশন নে নাই উ নে ইয়া পেন্সিল বং আ পেন জং সি স্কেচ পোতে লবং গে দাকে কালারিং এ বেলো ব্ল্যাক এন্ড হোয়াইট লবং কে পেন্সিল বং কে লা স্মুথ গ্রাফাইট লপেন চারকোল দো লা তুম ইউজ নং পো পেইন্টিং লং মং কে থম দো লবং কে ওয়াটার কালার লপেন একরিলিক লপেন অয়েল পেইন্টিং দো লবাঙ্গে নি আন আর ও এ সামে লবাঙ্গে সি সাজেস্ট দা মিসেন প্রাপ্ত প্রাপজিন লপেন আকু ই সি বাঙ্গে পেন্সিল স্কেচ লবাঙ্গে ব্ল্যাক এন্ড হোয়াইট ল ডাক বাঙ্গে কালার বাঙ্গা বিলো ডাক বাঙ্গে পেন্সিল বাং চল পেন্সিল তা হিনি থম দো ডাকতা গ্রাফাইট দো লপেন চারকোল দো চারকোল বাঙ্গে ইক পিক ফান লবাঙ্গে গ্রাফাইট বাং তা ইক ইক ও সামে চারকোল আন লোক ইক নাই আজদন কে দু এড বাং কে নাং সট আথে নাং তুম বাং চুজ নাং পো আথে লা জং সি পেন্সিল স্কেচ না থু পুতে লবাঙ্গে পেন্সিল রাবার লপো পেন্সিল রাবার চাকলি লতা আ দো ওলাং হলা হোয়াইট জেল তো হাইলাইট লাই কি বিফানে দি কোসন সি পালক জিমা কোসন সি

0: profit lo las ni lipu jibang ke la ko anma practice la pen ko anma porga chipi lan lo ke thek da bibang ke
1: choro lo tang te la society ke claim ji blu te behek pen ta ki ara hin na thek picnic ji ma ma te thek the det pen sami mu the o phi ki charli dun thu la pson pen ta thek ik ji ma
0: thek ik ji is ta me ni li pujibang ki behek pen le charli te mi sen athema penang an thek long lo munit tum sami ki charli samington kok pute mo phi ki tok sami thek jatti আরিং টাং দেতি ই লাসি বিহেক পালে চার্লি পুতে আরি সামিং দুক প কে চার্লি সামি জয় জয় চত পনন বিহেক পেন হসে আত আপর চিপি পুতে আরি কাং দু কোব চার্লি নাং প মো আরিং সিং টাং টাং লো পুতে কে অট পেন্সিল কে অজি ফান্তা মে সুংক্রুং জি লা পেন লাকে কে টক চরকালি আমহাং আমহর আকে রেং কে রেং আসন সি কে নেপ নাং জি পিনা লাসি নিলি পুজি বং কে বিহেক লা পেন আরটা জুম হেক আহুর পেন্সি চার্লি তে মেসে
1: tang te nang li la so sai ke claim pen ke nang li bi he ka ko pen ke nang li school long bu sami ke ada hin na thui nang li thek ik pik la pu sono ma ma te nang li the open a pc la pu ge charli hin na ke nang li ke charli pon lo
0: nili bang bihek pan sami ke ar bang ge thek do nili bihek pan sami school hem ga chtere ga butai do uluma school sami chtere ga oidolo sami arnam her jumi pe nili along tin a school ki dun sami ar na thu bang ka kai sami a pranks du dun la all class student so pen sami ni se a pranks do no hok school dun sami nang ke ro bang sami penang do teacher tum sami penang nang ke ro do hello la si bhek pen mang sami ki ar na thu bang ka asap so do ke do muthe nili bang si charli do kok ma ington kok ti hello
1: choro lo tang te lapu arjan ki hi pen thek pa mi lu puti mo ki wang ji apor wo reng awar sai ki long ji awar sai lu son do ma
0: মাংকে দোক জি জংসি লবাং পেন নি সিমিকে চেঙ্গো সিমিনিং জেলো লংসি থেকবা কালো পুতে লবাংকে আবার সাইতে আবার সাইলো লবাংকে কাপ্রেক আসাই পেন লাং দাম পুতে জয় পিগলো লাদাকে লান আন চার্লি নাইং জি লান আন ডিগ্রি নাইং জি বুসিমিনাং নে লংসকে থেক দলো পুতে আর্ট লংকে কাপ্রেক কাপ্রেক দো আর্ট হরমু বাংকে নানে পেন্টিং নানে ওয়াল পেন্টিং তহ নাং লংসকে থেক দলো পুতে বাং তুম সিমিনাং হাং প আলং আলং আবেল মহর গি সিমিনাং তয় প লাকে ইসি পেন লাং দাম লো পুতে কাপ্রেক আসাই পেন জংসি থেক পুতে লহান লোকে জয় নাই আথে মা লাকে জংস নাংলি কিচারডি আবেদেত নাংলি পড়হি আবেদেত পুসামি লংস কি থেক দো পুতে লতা ইসিয়া সাইল লপেন ইসিপেন লাং পুতে বাইনং লপেন ইসি বাংবার দাম পুতে লতা কাপ্রেক আসাই মানে গভর্নমেন্ট জব তোমা টেং সেমি লিদুন উন আথেমা মোহর কি হি কে লাকে নাংলি জংস থেক পামি লো পুতে নাংলি তুম ইউটিউব লং সেমি থেক লং জি লা আপা কে থেক আর লতুম আদর ডো পিক পিক আন লা ইসি সি আর ডান কি হি পেন্টা সুরি থং ক্যাপ সুরি ফো ক্যাপ আন সেমি লং লা সি লা জংস কাপ্রেক পান লাং দাম পুলোতে লতা ইসি পেনাং আদর কে দুং আসাই লতা
1: চরল নাংলি থান পাকলা ডাক পেন থান বাচিনি বন থেকে পর
2: পিনিয়া জাই মেকে লাপানসি ইনটনি কোকলো
1: লাপেনতে নাংলি কে ক্লেম আসাই লং আন সোসি কে পাপরাং দুন থেক জিয়া ফান আরনাম লং তমি হির জুমে নাংহাং পিদুন ল
0: চরল পিনি আনুতিন ফান সেমে লা আকাশবাণী রেডিও কার্জু দুমান আন সেমে চরল লাসি নিলি নিং থেলো লা নিলি এথে থে নি কানিং জে পেন ওভে কিমি দুম আন সেমে অনুসে পাপরং বান পো লা পেন চার্লি পন থেক পো পুসিনিং থেলো লাসি পুনি চুরো দাগ আকাশবাণী দি ফুস মে নিলি ফান কাচো ফা পনা পর লাসি নিলি লাম থেল আনমেন সি ইংটন ককলো কারডং
1: চুরো ল লাসি পিনি জিহু চিপুর জাই মেকে নিলি তুম লা পান সি ইংটন নিককলো কাদুকা ভে রেডিও কার জোরার ফান সামি সুরি সুরি কারডং পাজি রিলো

লাপানাপর নাংলিতুম ধনসিংতেরন লাপেন আরিয়া সাংহুয়াতুম কিলো নালুন আর্য ইকলং দাংল আলো নালাম থে সোকারবি লাংপি লুঞ্চিত আজায় মেঘ আং ডেঙ্গলং পেন কেরট কাপার যুগে লাপুয়ানসি কাংটনিকল লাকে আকাশবাণী দীপু এসন কেনাং সত কাপাচিনিয়ালাম থে আর্য ইকথা নন বসে গেছিক্লো নিফাই ইংকয়রানের ক্যাব ভমগুরু আর্নি আসাম স্টেট আলো কার্বি আংলং ওয়েস্ট কার্বি আংলং লাপেন কেডোয়ানা ডিস্ট্রিক্ট আলংতা পোলিও আডোয়াই কিতুং আজাইমেক ডেংপনিক্ল লাসি রাত দে তোয়ান আতুমতা ওসো আমহাং থেক দেট পেট নিংকান ফ আন আর্তা আওসোমার ফান হালাবাংসুয়ারনি পোলিও আডোয়াই কিতুং আদিম আন কাপালে দুন ইকজি আফানসি পাচিনি ইকলো কেনাং সৎ কাপাচিনি আলাম থেকে লাপোয়ান চটলো

লাকে আকাশবাণী দীপু জ্যামে কেবাং বম লাকে এফএম বেন আলং পেন মেগাহার্টজ ভারৈ সিরা তকবরা সিরকেপ লাপেন আকাশবাণী দীপু আজাই মেকে দু আন্তা নংলিতুম নিউজ অন এয়ার আ মোবাইল অ্যাপ আলং পেনতা আর্চুলং ইকচি নন স্টুডিও ঘুরিয়া পর পরভাই নেয়ারকে প্লেংজি ডকডকল লাসি দেলহি পেন কাপাচেতাক সমাচার প্রভাত নংলিতুম নন আর্চু ইকলংপু আদুন্থু পরফাই নেয়ার ক্যাবরা মিনিট ক্রে ফ প্লেংলোতে নংলিতুম দেলহি পেন কাপাচেতাক ইংলিশ আলাম পেন আদা পাবিরটা আর্চু ইকলংপু

লাপনাপর নালিতুম জিতেন্দেরাং লাপেন রবিনা ক্রপিয়া তুমংবং লুঞ্চে থাক আর্য ইকলং দাংল আলুনা লামথে সেংবে থে থে বিবি আদুন্থু আলুন আর্য ইকসেনা সুন্দর ইংটি লাপেন বাসাপিক্রোত পিয়া আতুমংবং লুঞ্চে থাক নাংনিতুম নন আর্য ইকলংপো আলুনা লামথে বং ওইমির ততাকতে আর্য ইকসেনা লাবাংস আলুন।

lapuan apor nang litum sundoring ti lapen basa pi kropi atumang bong lunche thak arju iklok danglo aluna lam the bong oimir lunche thaka jae beng ang deng long pen kirot kapar juke lapuan si kangtoniklo lake akashwani diphu non studio korea por por bhai sirke plengji dok dok lo lasi গুহাটি পেন কপাচেতাক আসামিজ আলাম পেন পুয়ার আঞ্চলিক বাতরি নাংলি তুমন আর্য ইকলংপো।

0: কার্ডম রজার
1: কার্ডম কার্ডম বেসাং হো
0: নালি কে সাই ক্লেম লক বুজ
1: ওই লাপু লজ
0: নালি তো মরং কে আর আসার পেন মাসি থুর জমাসি আর ক্লার ইগরে ললে
1: ওই তিজ চেপুং কে দোনো দাকে হ
0: মি পিগল রসার ও চিনাম তা নিলি গার্জুল নালি তো মরং কে কার বিয়াং লং বং পেন কে ক্লার না আর মেন পেন নং ই লং দুন বুসি বিটার জুল
1: নালি তুম কাদো কবে হির জুমে লজ
0: মি পিক মি পিগল রসার নাংরি তোমার রঙকে আমেন পেন চেতন চিৎলু রং কাংথির কপাংথির আসাই কি আর নাম আসাইলু লাসিত কাদু কবিতা স্বচ্ছ ভারত মিশনে তুমি দেন স্বচ্ছতা হি সেবা আসাইল চেরাপ চেতু দু
1: লবংস আসাই পেন ইলিতুম মিঠাং অক প্রাণ কেমি সেন লপেন ডেট কাংথির এজেফান

0: মিঠাং আহেম কম হেমরাই সাই হেম হিথিকুলা লাপেন কিজুই কেলাং আদিম হৈ হুই আলং কাই কেতা পাকলার এলোনা লাপেন পাংথির এলোনা
1: লাসি মিঠাং নিংথির জিরলতে জুতাং নিংথির জিরপো
2: লাকে আকাশবাণী দিফু হিন্দি দেডলং রিচিং হনালুন আজায় মেক আং দেংলং পেন আদুন থুয়ালুন আর্জু এক্সিনা আলুনালাম থে বন্দে মাতরম কিলুনা বাংফু মহেন্দ্র কপুর তদাংতে আর্জু এক্সিনা

লাপানপর নাংলিতুম এচিরন কিলুনালুন আর্য ইকলং তাংলো আলোনালামথে থিঙ্কিং আউট লাউড আরুন্ঠু নাংলিতুম

লাপনাপর নাংলিতুম রনন কিটিং কিলুনালুন আর্জু ইকলং তাংলো আলুনা লামথে ইফ টুমরো নেভার কামস আদুন্থু আলুন আর্জু ইকসিনাং কিড রক লাপেন শেরিল ক্রো আতুম কিলুনালুন আলুনা লামথে পিকচার তো তাংতে আর্জু ইকসিনাং

0: cái chỉnh hòn ở nóc bề bì là bén cái chóc chi a ron re a sai cái clem a phan cái chi song hai a bang bì là si pini arni anh ta ili carbi along rong parpi rong be a kaya la mo purki mo along rang sap du kok lo
1: lapuan apor nang litum kareng rong pharpi kethan rong pharpi rong be akai lamu nang litum non arju ik long tanglo adun thu hewaling tipi kethan karjir rong hang pi aputha akai lamu nang litum non arju ik long po tangte arju ik sina
2: kajir rong hang pi kajir rong hang pi inut arnam ajakong kelong abang phi pusi karbi a phurkimo mate ovelir along do alang li sarbura amen ke hok rong hang lapen asar pi amen ke bong e teron pi alang li kaji rong hang pi a ik amen ke khoi rong hang lapen abong amen ke kading rong hang pi asar bura hok rong hang aprang ke chomang along ri adung BTR lok pu adim si kedo halaso ahut chomang atum karbi arong ron chong hu kiwang ahut hok rong hang apu apai a ik abong lapen angjir atum aphan anta pathi kang et halaso ahut hok rong hang arta ke ningkan kreketom anwetla laso ron chong hu kiwang pen karbi atum chumang ari deng pen pinang an abang phu atum apran damnang lu chumang atum karbi aphan kachinek kaholu kachichak un e ongsi pinang an akarbi atum haladak pen helloving adim an nangkat lu lake non kajironga ahawar arlu towar kethom pu adim helu alang litum towar ke thompu adim rong nang chokim lo lapen hala daksi do pathir lo hala so ahut hok rong hang ta nang kat dun jui lo aphian ke hok rong hang ta dak kajironga ahawar malom si theding pen parisolo lason si arnisi bong eteron pi pen chepachor si osomar chopathelo lapen ahem arit chipang cholu arnisi kajirong hangpi api apo pen kache bohong amat hem pen kajui bangso ahut kajirong hangpi arta ningkan kretroxi ansi dolang kajirong hangpi ahem pen kajui amat nampi namdor ajo inuet si damtap dampru kangchir kalang ik hektiklo lapuson damtap dampru ahut langroy thek long lok si lang ki jun dam ji aphan lang roi adung an pale dam lu lang jun det pen ilong adim tot lun si ka phere chiru ka charnap aret lu lason apor ahut arnam asupi atum sining ang song pen kai arni ason lang roi lang ka ching lu ji aphan pirthi nang ki sun ahut lang roi akung ka jirong hang pi totlun si kachiru charnam aret theklong lu arnam asupi atum kajirong hangpi adung andam si kopi athe kedo si laan anampi namdor angbong le kachiru aret lo mapu lapen komat auso mapu arjulu nipai nipo pen kachibohong amat hempen nangkat jui pusi chethak dunlu rj kimi ইংহন মে মে লাপেন জিনসো অং আমাত আরনাম পি আসো পি আতুম কাজির রংহাং পি আফান আবাং কেরেং আমাত সিনিং আংসং পন্ডেরলো লাসন সি আলাং লি কে সিনিং আংসং আরনাম আতুম আলং দোদুন সি থে ডিং দুনলো সিনিং আংসং কে দোদুন এসেক কে ক্লেম কে দাম কে লুন কে কান কে ফির কে থাক হে হুই আন্তা চার্লি দুন এটলো লসন সি কাজি রং হাংপি ইনুট হেকপি রেপি রেপি রেপি রেপি রেপি রেপি রেপি রেপি রেপি রেপি রেপি রেপি রেপি

lapona por nanglitum tiri makaya jai mek angding longpen asona sona lamjir nanglitum arju iklong tanglo lake akashvani dipu jai mek ewang bom lake fm ban longpen megahertz pharoi sira tokbora sirke lapen akashvani dipu ajai mek to anta nanglitum news on air a mobile app longpen ta arju longikji এসন কেনাং সট কাপাচিনিয়ালাম থে আর জুইকা নন ওসে গাছি ক্লো নিফাই ইং কয়রানের কে ভমগুরু আনি আসাম স্টেট আলো কার্বি আংলং ওয়েস্ট কার্বি আংলং লাপেন কেদোয়ানা ডিস্ট্রিক্ট আলং তা পোলিও আদোয়াই কিতুং আজাই মেক ডেং পনিকলো লাসি রাব দেট দোয়ানা তুমতা ওসু আমহাং ঠেক দেট পেন নিংকান ফ আনারটা ও সুমারাফান হালাবাং সোয়ারনি পোলিও আদোয়াই কিতুং আদিম আন কপালে দুনিক জি আফানসি পাচিনি ইগলো কিনাংসত কাপাচিনা লাম থেকে লাপানিক চটলো

লাগে আকাশবাণী দীপু ননাদুন ধোয়া যায় মে দাম ছুইকছে না নর্থ ইস্ট লংকে দো কাপ্রেক কাপ্রেক আখাই আতু মালুন নাংলিতুম নন আর জু ইকলংপো আপ্রাংসি নাংলিতুম চন্দ্রকান্তা তেরাং কিলুনালুন আর জু ইকলংপো আলুনালাম থে বাংসো আপিয়ার থে তাংতে আর জু ইকসিনা

lapuan apor nangli tum north east long edo kapre kapre akhaya lun ajay mek nangli tum arju ek long tanglo lake akashvani dipu jay mek evang bom lake fm ban along pen mega hertz phari sira tokbora sirke lapen jay mek edo anta nangli tum news on air a mobile app along penta arju long ekje এসন গেনাং সট কাপাচি নিয়ালাম থে আর জু ইকথা নন ওসি কাচিক লো নিফাই ইংকয় রাইনের কে ভমগুরু আর্নি আসাম স্টেট আর লো কার্বি আংলং ওয়েস্ট কার্বি আংলং লাপেন কেদো আনা ডিস্ট্রিক আলংতা পোলিও আদোয়াই কিতুং আজাই মেক দেং পনিকলো লাসি রাত দেট দো আনা তুমতা ওসো আ মহাং ঠেক দেট পেন নিংকান ফো আনার্তা আও সুমার ফান হালাবাং সোয়ার্নি পোলিও আদোয়াই কিতুং আদিম আন কাপালে দুনিক জি আফানসি পাচিনি ইকলো কেনাং সৎ কাপাচিনিয়ালাম থেকে লাপোয়ান চটলো।

0: লাকে আকাশবাণী দীপু ননংলি তুম নিং আলো আলামথে আজাই মেঘ আং ডেঙ্গ লংপেন ইন্দিরা ক্রপি আনিং আলো আলামথে নংলি তুম নন আর্জু ইক লংপো তাংতে আর্জু ইক সেনাং লবাংস আজাই মেঘ
1: ইন্দিরা ক্রপি নীলি দেনগাঁও আসর নীলি টিচার শিখলেম লোথান বাং ননকে নীলি লোথান আবার সাই কি জুটল নীলি কিথান জি বাংকে নীলি টিচার ক্লেমসি নীলি কাইকে কিতাংল আবার সাইটা চিপা জুদিগল নীলি সীতা ডাক কিদো আন রাত তুমফান বা ননসন চকলেম ছদাম তুমফানটা নীলি চুনি রিংরি কাংটুং নীলি কিথেক ও কালি সীতামে চকলেম ছদামাতুম আন তা চথান পামে চকলেম পামে সন্তে চোরপার জি অসমার তুমতা পিনি অসমার পিনাপকে ইলি তুমফান রাত চারি জি তুমল আলাং তুমফানলে চথান চোপা ঠেক পনতাংতে ইলি সি আলি দু ইকপ ইলি ইমিনাং আদেত মে প ইমিনাং আদিম মে প আংকে ডাক ডো আনা তুমান্তা ইলি আফ্রাং দাম ইকপ অসংসি নীলি কিমা ঠাইগল নীলি থান ঠেক ও এ সীতামে নীলি নিং কি হাংকে নীলি আনসু সে ঠেক নাই আজাদ নাই পু নীলি ঠেক ঠে দে সীতা আফি কিবাং তুমানকে মে ও ঠেক ও সি নীলি তা কিলাং কাং টুং ইগল নীলি আর কিথান আসন তাকো পিথান প পিনি ডাক বাংসি নীলি চিহক পিগল নীলি ফান নাহাংসি লাহাই আলাম না পাঠানা পথ চুরু ইগল কারদম

0: জীব
1: চরল নাং তে নাং লীলা লুন নাং নিজে তো টক টক লোমা লা অশোক পাতা লুন হাই হই কে
0: ও লাকে নিমি থাংস হাসোতা আবিদার লো হ্যাঁ আবিদার লো মাসি বাঙা লং টাকা রুন লং তাবে মা নিবং মার কে অমো যাই নিলা পুফা হা পা হু তাক মাহে দি লামা নিনিং বাং দে আমাসি যখন লং টাকা আর জুপ কাদি দে লো হালা তুমি তো নাং টক থা নাং লুন থা লুন লাং লাং থা নি তুমি থেং নো বলো আগে থে তুম লং হেদি মালা লুন মা দা নাং লুন চক লু সন্তা পুমা লুন মা লং লং ল
1: স্টেজ লং চন্মা মতে কেসেট লং স্তামি দো ললা
0: কেসেট লং তা দো ল কেসেট কে নিকা সো পা কেসেট লং তা দো ল লা আবারে মা লুন হে আকো নন পেনেং জং তা দো ল পেনেং বাং কে লা সো আলুন দো দো ল লা তা লুন ল কেসেট লং তা দো ল
1: তন্তে নাংলি ফান কাচিনিয়া টেং পলতে নাংলি নন হালা কার্বি কালচারাল ডিপার্টমেন্ট লং নাংলি সাইজ তামি ক্লেমন বম লস নাংলি হাদা কুপি আসন সিকে থান ল
0: নি হাদা কে থান কে কে নি লুন সিকে থান লুন ল লুন বারেম লাম বারেম পুহে লা উসুকে বাই উসুকে থারুন তুয়া এ আলা দু পেন্দে লা এ ব্যাঙ আর জন ফান কার্বি এ মেন পেন কু সন লগি পু লাই সিনি কে থান লুন দু
1: এ নাংলি হিন পাচিনি গাং তুম কে নন ইলি কার্বিয়া খে তুম আফান লুন বারিম প্লাং পিক পুসি বাং কে থে কে রেয়া আ খে তুম আনস তামি নাং পু নাং কক লাসি নাং লিলা সো পুথা গুপি পুজি
0: ও লাসো পুথা কে কালাং ল নাং লি নাং কার জুতা হেদি মিসান আলাম ল লকে কার্বি এ লুন বারিম কে হালা নি তুম কি লুন চেং চেং হুর বাং পেন লে লাং দাম ল তে নন বাং কে কাদু গবি ওবি কি মি তুম তা আবারিম নাই আকো আবারিম মা জাইনি সি নাহক আং সং তা বাং কে নাং চিনি চরমাতি লুন কি মি পুলো তি তুই ফুসি ফুদুন দি আবারিম বতে তুই বাং পেন প্রেক পি আজির তা দাম লিম নাং ক লুন বারিম পুলো তে এ বয়ে এলা আলেন তিন সি আরেন তিন সি ইতুম কে আজির চক দাম লিম নাই কুপি মা কে চেং লাসো আজির কে দাম জং সি নাং মারাং পুলো তে কি জুত আন তা নাং ক আন মা কে পা দেঙ্গল তা কি জুত আন তা মারাং সি জুত নাই লুরি পুতে লুরি সি আই সি জুট ব্যাগ নাই কি চেং পে পেনে লাপু ক্লাস লং না দুন চেং চেং ক্লাস না দু না সোমবার তুম দা চারলি সোমবার তুম দা সন হ্যাঁ কে বাং চেং হুট বাং কে হে লুন থান লোপতে তো নাং তুম মিথাং পেন যে বর ইথা লুন কে টক পুনয় লুন কি লুন পুনয় আর রেন চক নাং জি আজির চক নাং জি নাং ইজি র লুন না রেন থম রেন প্লি নাং লুন থা সামি আজির বাদাম লি নাং তুম মা রাং সে লুন জি মা লুরি মা তাম্পি মা হয়দয় মা ওয়ানসান মা এরলেন মা চিহু মা চিতেং মা সামে দাম লে মই বলে কে বাং চেং তো বাং এনাং পুলন পান কোসন বাইদু লাগে আয় আখর লকে কে চেং মেন গিজুত কে আবি বুকার বিলাম কে মো থেকলো তে নাং তুমকে লাকে ইংরূপ সিতা সুসিল নাং তুমকে নন সি উন এ চলো মোকে নাং তুমকে বিশি সি দাম পো থেক পুলতে কার যদি আচার মতা থেক সার্ফি সার্ফু তুম সনলে বাং হা আচার লুন লুন পো দাক দুদুন দিং জি কালাং কালাং পুজি চক চি পুতে এ লাগে চক চি পুজি লাজি রে দাদাম নাই
1: জি দাম নাও
0: ই সামি আলাং তুম নি কানে সি নি কান হি নি পেন তে দা ক্লাস আং দুন তে লুরু লাং সো লং হেদি নন আফরাং কে লুরু লাং সো চর মাতি নন আ ফিনাং দুন বম নাং দুন বম গে নন কে ইনস্ট্রাক্টর মান লাব ল তুম তা নন এ চি নি লো যে ইংরু বি সি ইংরু ফিনি গেলে ল লা তোয়ার সুদিং ল টপ থর নং তা লুন আজির গে জুরুন এল লাই সন সন আলাম থে তা হে আলাং তুম সি কি থেক টুল নন গে নি পেন আলাং তুম সি কি থেক ল
1: লুন বারেম ক্লিম সোমারা লুন নাংকে প্লাং চেং পুলুতে কুলো সোয়াল লুন ল নাংলি
0: লাল কে টক জির পুকে কার্বি তুমকে লাহেন কে প্লাং চেং ও সোমারা লুন কে পুকে টক জির কে নন পুতা আবি কে আবি হে স্টার নীলি কেমন ছি দাম নীলি জং জং কাছি নি দাম বাংকে আচিতে চিথুর লেন না তে চিতে জং নি রাখ পুকে ওসোকে বাই লুন তা লুন কে লুন মে হে স্টামে কি লুন পেন হালা নন ইতুম সনাক থাক বং ওই লুন পুতে উসুমার তুমি লুন চুল ইয়াকে থে তুম করং সোমবার চুপা চা লুন পুসং থাক নতা লা তা ক্লিম সোমার লুন তাকে চেংকে তোয়া ইসি নীলি বাঙে মাথা দাম লহে তোয়া এ কা সাবে আস্তামে জো এ লং থাপ থজি কে পাক রয়ে ফান হিজুক ও ইসি তা হে আসাব পুতে অসোমার তা দুজ ইয়ে মেকতে জাই লাকে তোয়া এ

0: মাথা দাম আকো সিএম স্যারটা বেঙ্গলন তা চাকরি লোকের লাগে কান মানকে আনি চাকরি গান পিতা পি সে আবার মানকে নন ইংথুর উলো কই প্রাঙ্গে দোলা
1: তে নি ফান রেডিও সেন্টার পেন আপ্রাং সেতামি নাহাং নাঙ্গ চো ফাপন লাপুসন্দা দোলুমা গুহাটি পেন পুসিতামি লাসন্দা দোলুমা
0: ও দোলো লা 2001 নিং কান ভয়তেস তা উন্ডুন লো হাদা গুহাটি লং তা লুন লুন নাহাং বেরল হে হাদাক তা নাহাং চুয়াচি ক্লু তা লুন দাম লো আপেন ডাক রেডিও সেন্টার ডিপুতা নাহাং ডাক্তার নি নাং লুন লং লো
1: তে কি জুৎসি নাংলি উসুক কাপা ডক মাটি কাপা কানা লুন পার জুপঞ্জিমা
0: ও কাপা ডক পো বাংলা আজির কাপ্রেক কাপা কান পো বাং কে পাকান পো বাং কে আলা দুং লো কাপা ডক পো বাং লো আ কাপ্রেক ল এ কাপা ডক পেন কাথারুন গে চিজু পেন উন নুন রা পেন উন সামি কাপা কান পেন কাপা ডক ই লুন রা পুন ই নন বাং কে আলা দুং লুন লে লুন জি পুলুতে লাগে পুসো কাপা কান কুলো লাগে লা কাপা কান বাং তা তুয়া এটা লাসন তুয়া এটা জি নন আমুনি গে লুন গে উবি গে মিয়াতে অরমাতি আবানতে অডু আকো নন আলাদুং তা আবানাতে অদ আকি মিতে অদ লাসন থাকসি হালা বাঙ্গা কাপ্রেগলে আলাদুং বাং তা দু হে নিলুন পা বান বাং দে

লাকে আকাশবাণী গুয়াহাটি বিউটার জুইটা কেঠান পোনা বাং নিলি এরন রংপি মিনিষ্টার কে হয় হিমন্ত বিশ্ব শর্মা পেন স্টেট আলং আন সুসে কাপে চান ইন্ডাস্ট্রি লাপেন চোকামাওয়ার সাই কাপে দোপনা কেমাং পেন জাপান আ ইন্ডাস্ট্রি মাতে সাই হেম হে হুই পেন কাচি আপ লাপেন কাচিরাপ সেরয় বাদজি পুসি নিংকে থে আলাম পাকলাং পন জাপান মিনিষ্টার সরপো সানায়ে তাকাচি পেন আসাম নাকা কংওয়াই কাপা ভেপনা ফি পাতুমি ইন্ডিয়া লংকে দো জাপান দেরাডুনলার কেউচি অনু পেন টেলিফোন পেন কাচিং কি পনা ফিসি মিনিষ্টার কে হয় পেন বাংসওয়ালাম পাকলাং পন হামফাং আমেরিয়া লং কিপিপন আবির ইসিয়া বিরতা লং আলাংলিকে পনকে জাপান আদের আদুনলার পেন কাচিং ওয়াইপন লং ইলেকট্রনিক সেমিকন্ডাক্টর সাই আরাং ইন্ডাস্ট্রি আহরমু কাপা টেঙ্কা হে হুই কার্সেকজিৎ আরেন হিন হিন কাচেরাপ চিত আন সুসে কাপাংডাং কাপে চাট লাপেনকে আলি কাপে লং পন আরেন নাট নাট পেনটা কাচিক্রয়ালাম চেপেকলাং পন্দ স্টেট আটোয়ার সাই আরাং কাচিং থা নাথু ক্রিস সিরকেপ কাপচিক্লোপম আসন বেন তিনিসুকিয়া ডিস্ট্রিক্ট আলং কাসলাম এ টি রোড লাপেনকে শ্রীপুরিয়া কাপাচিক্লো ফ্লাইওভার পিন ইংপুপন বাংসকাংপুপন যাই মেকালং সা আ ট্রাইব লাপেনকে আদিবাসী কাহরা ই সাইকামা মিনিষ্টার রামেশ্বর তেলি আলহী সারপ আমানতেন চেতংদুন মিটার ফারো ট্রকসিরা ইং কয় কিডিং বাংস ফ্লাইওভার স্টেট গভর্নমেন্ট পেন সিকাকুটি থমকেপরা ট্রক লাপেনকে ইন্ডিয়ান কারি পি পেন সিকাকুটি ইং কয়রা সিরকেপ কচিদার পন পেনসি সিকাকুটি ট্রক কেবরা ফোকাপে কন পেন কিম রাং পনল ডেট আদাং প্রেক জাম আংকাং আলং আসনসি আসাম আলং তা পিনাপ ডেট কচিং রাই ই আর্নি তালন পনজি বাংস আর্নি কাতালন পন আংরি আসন বেন কাদো কাবে আর ডিস্ট্রিক্ট আলং মাহাঙ্গে থেক পেন আর তানিং কান ফ আওয়াসমারা তুমাফান পোলিও কাচিং রাই ই পি পঞ্জি অক্রানা সেকাম পেন দেট কাচিং রাই ই আর্নি কাতালন আফান কেনাং সৎ কিসি কেডাং পাদুপন বমল বাংস টেংসি স্টেট আলং লাক ফক প্লি কেবরা ফ আওয়াসমারা ফান পোলিও কাচিং রাই ই কিপি পন আফান লং সুরি ইং কয়রা প্লি কাচিং রাই ই আবুত মতাংতে আদিম পারেং পন টাংল ভেনিজুয়েলা আলং পাফং চিকলিকে থেকে বাংাজক কিচিটাং আমনি দাফাই বাং ফারো সিরকেবরা ইংকয় আন বাদটাংল ইন্ডিয়া পেন ভেনিজুয়েলা আলং কাপাবির আ চিকলি কেবাঙাফি ডেট আপুথাক নিংদুক চেপাকলাং পনসি অপারেশন আমিত স্টেট ইংপুপন অপারেশন আমিত স্টেট আজক পেন মুনিত মুনর আফান কেরাপ লাপেনকে পিউঠে কেলাং নো আপরাহুত কেরাপ কাউরা আসাই অটপন প ইন্টারনাডেট আরেন কেলাঙা মিনিষ্ট্রি পেন কাপাকলাং পন লামথেয়া তেংকে বাংস আসাই আমু আসন বেন পেন পাদাব ইন্ডিয়ান এয়ারফোর্স আরত সি ওয়ান সেভেন গ্লোবো মাস্টার কেরাপ আসন আমুং পেন পেন বাংপ্লি কেবরাই সি কাপে জগ আবিতুং ভেনিজুয়েলা আফান বার পন টাংল মিনিষ্টার সরপো নরেন্দ্র মোদী পিনাব আকাশবাণী মন কি বাত আজাই মেক পেন ডেট লাপেনকে ইন্টারনেট আমি তুমাফান মেথাং আনিংার লুকামাথা আলাম চেথান পঞ্জি ননাফং লা বাংকে ইংডেং ফারো ইসিরাথম কেবরা ফ প বাংস জাই মেক আকাশবাণী লাপেনকে দূরদর্শন কেদো আনা নেটওয়ার্ক পেনাম পার আকাশবাণী ওয়েবসাইট লাপেনকে নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ আজক পেনসিতামে আরজু লংজি স্টেট ডিস্ট্রিক্ট ক্রেহিনী আলং পিনাপ বড়ো গারো মণিপুরী লাপেনকে মার মিডিয়াম আফান সুংলর টেটকে টকা সাদলাং পাদু পনপ লোয়ার লাপেনকে আপার প্রাইমেরি আফান কাপাদু পঞ্জি বাংস আসাদলাং আফান সাদলাংকে পিডু নাতুম কিলুত ই আলু পেন পেন এ পাক ফটো কেদু আংঠেক আলু চিপনাংজি গুয়াহাটি রংসপি বিড়ি কাপা হেম্ফু আরি ডেং পেন কেদৌ আন আবিরি হাই হুয়ালং কিলুত আফান কেওয়াংজি জাখং ফ পেন কেডাং পন উন আফান মৃদু হট পন টাংল কাপা হেম্ফু আহিন পেন কাপাচিনি পনা টেংকে জুর পুখুরিয়া বিড়ি লাপেন কে সরনিয়া আংলং

0: su do data phi usumar ari kar sam abbi ing hoi nang chi ere chi mi ikeng chi mi kaita pathi hek nang chi la pen pang thir et nang chi bar pi bar su kidam hut king of kalite sandal che tho nang chi usumar phanta bar pi bar su kidam hut king of kalite sandal ke thon abbi ing hoi nang chi do ana usumar tum ok pran kapi meji aphan bigyana ron pen ari kachar sam abbi ing hoi nang chi চুচে জুঞ্জে আফ্রাং পেন বার পিবার সু কেদামাফি সাবুন পেন ইরি চিমুন আদা কয়সি চিচাম নাংজি ইরে কাছে চামাহুট ইরে পং আন চিচাম নাংজি
1: নন্দুম কারবে জাই মে কারজু লং বম লকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আং দেন পেন আদুন্তুকে কারবে জাই মে গ্লং পেন পিনাপ কিরত কপরজু পঞ্জি আপুথাকলে মাসাপসু চেঠান পনিক সিনা পিনা আপলাকে ভসি কচিক্লো নিফাই ইংকরানের কেপ ভম কুরু আর্নি কার বিয়াজাই মেঘলং পেন পিনা আপনার তোমা প্রাংসিয় বাংকে আর্নি বাং আসন বীরতা আর্য ইকলং ইকচি বীরতা পেন আফিজং পিনাপ সিতামি নাং তুম সারলাম থেতা আর্য ইকলং ইকজি বাংসুর নাফিকে আসন সন কেনাং সরালাম জির কেরত কপর যুগ পন পেন আফি পিনা আপলা বাংকে ভম কুরু আর্নি আপসি ই রুই পেন ফং নি কপার জুপন ভরেঙা বীরটা সিতামে নাংলিতুম আর্যু ইকলং ইচি বাংসুরের নাফি ই রুই পেন ফং নি কপার জুপন জাই মে কপা চুনা বাং কচংওয়াই আলুন জিয়ার পিনাবলা বাংস আং দিং লং পেন নিলি কচংওয়াই পন আলুন জিয়ার আং বং পেন নাংলিতুম আফান বারি রং ফারপি চন্দ্রকান্ত তেরাং পখিলা লেখেপি দেউরি রং পিলা পেন কে সোদার বি আলাংগি তুমি কিলুম পনালো নাং নিতম ফান কাপার জীবন যে ফান বরি পন পো তাহলে পিনাপ কার বিয়ে যায় মেলং পেন কিরো কাপার জীবন জিকে লাপুয়ান হেন লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আদুন্থুকে পিনি ওবি আংবেং লং পেন দেনগাঁও রং খেলান্তি মুং রং রিসনিম সোয়াতে রাং তুম পেন কাসলাম পন রিসয়ে জাং ফান কাপানং আংদেং আজু পন ইকসিনা লাবাং সোয়াং দিং কাপাচুন পোনাবাং লং সিং টিমু
2: পিনি রিসনিম সোয়াতুমা ফান কেপানং পন আং দেং আলং দেনগাঁও রং খেলান টিমুং আরং আরি সোনিম সো আতেরাং পেন কাপিচুন পন আসন আসন আং দেং আজু এক সেনাং কেচেং সি লাকে লুন চেতো লাসোয়া লুন চেতুয়া লং কিথিপ কেথেং কার্ডেং কাচেরাব দুনাতুম লাকে গিতার কেরো দুনাবাং মঙ্গল রং পি লাপেন লং সিং তিমুং হারমোনিয়াম কেরো দুনাবাং মঙ্গল সিং ক্রো নাল কিথিপ দুনাবাং ভবেন তিসো ওয়াইলিন কেরো দুনাবাং লাকে কুমার দয়মারি তাংতে লাবাং সোয়া লুন চেতো আর্জুইক সেনাং

0: লুঞ্চে থাক আর জি গ্লং টাংল আদুন্ঠু কুইজ মতে কার্জু লাপেন কে থাক আজুইক সেনাং কার্জু পঞ্জিয়া বাং ফারে লং সিং তিমু
1: কার্জুকে থাকালং কার বিয়ে ফুর কিমো জুতাং জুবাদা হিনসি নিদিন আর জুপন জিনাং তুমু ফান লাসি থেক থে পুলম দে থেক থে পুনাং পুদুন দাপ্রাং নো তংসি থেক পুলম দে নাং থাকদো নন লাসি কেচেং সি কার বিয়া তুম রং কিমা লুন পু লুন দো বাংস লুন ফান কুপু সিকি পু থে রুকা সেন পু সিকি পু আদুন থু পরমা তেং পেন কার বিয়া খে আলুন তেমো আকুরু কমাল চক চিরাং
2: রামসিনা সরপো
1: চক চেলাং লাহানো লাসো আকি দো কে থাকে লং বি ক্লেং সারপো কার্বিয়াতুম লুন তেমো আভেলাং পুরা সিনিং রেচো রামসেনো সারপো মির্জেং মুসোসো সিং মির্জেং পেন লং মির্জেং আফান পিরথে নাং তৈল মির্জেং মুসোসো লং বি ক্লেং সারপো আহেমসি নাং হুমরিল লাপেন আলাং লিতুম আলাং লিফান লুন তেমো থান তেকাংসি কার্বিয়া লুনা কুরুম প্লাং পুপু জুটে কাংল পুথরা দুন্থু কার্বিয়া তুম পাংরি পাংদন থেদুং পেন আদামাসার কাং থুর পঞ্চেং আহুত আকর জাং কমাল

ফুলমাতি বাগলারি কিলুন বড় লুনবারিম আর্যুদ্যাত পেনন আদন্থু ফুলমণি নার্জারি কিলুন দাওয়া বীর বারণী পু আলুন আর্যু ইকসিনা।

0: বিথি মতে বিক্রণ লাকে এশিয়া দেদালং ইসি কিনাং সতা হরমু সন্ধাক থাকছি ইলি তুমা দেদালং সেতামে পিনাং আনা খেয়া তুমকে জুতাং জুবাত নিম্রকম লাপেন ইং তাত কিছু ইয়ালং পোসেতামে কিনাং সদা যাত্তন পটসি আদর দাদু লাসি বিথি মতে বিক্রণ কাতিকি ক আনালে দুমা লাপেন কোসন যে কাতিকি মা লাসো ফুথা কাছি নিজিয়া ফানপুরা ইনুত বিক্রণ কারচে মতে কি এ লাপেন কি জ্বর ঠেকসের আবাং ফু লাপেন বেহা সাই তাকে ক্লেমা বাং ফুয়া ফানসি পিনি ফা ইগল আলাংলি লাকে ডিসামা নাম্বার টু সার মেন হানসে রঙালি আর রঙা সর লাপেন আলাংলি মেন লাকে আগে হাই সার লকপো হানসে পু ইগল লাসি আকাশবাণী টিফু না থুপেন নাংলি ফান নাইং থুম নাঙার নে ইগল কার্ড তাংতে আগাপরে গালাম এলি জেথা নাম দে ফ্রাং বিক্রণ মাতে বিথি কমেন তুবেন নাংলি কারছে মা লাসো পুথাক নাংলি রেডিও কার জোড়া দা তোমা ফান থান ইগজি মা
1: তো পিনি নিলিফার ডাক দিফু আগাশপানি বিক্রণ কে এ কারচে ফুথাক আলাম নিলিফান কে ফা কে দু পোসি নাংলি লপেন ক্যামেরা পেড আর না তুম ফান স্তামে নিলিহীন পেনিং কান কি মিয়া কারডম পাইয়ে রিগল কারডম
0: কারডম
1: আসে বিক্রণ কে এ নিলি বেহেক আকু পেন লেলা পুকে ক্ল্যাম দুন পুকে কালি পুয়াই ফিক্স তামে নিলি বিক্রণ কে এ কি ক্ল্যাম দুন কাচারলি লো বাকি চিং দুন বাংকে 1994 আনিং কান পেনসি নেলি বিক্রণ কে এ আকাম বাংকে চেং দুন ল লাপেন লা সফ্রাং মাংকে হাজিরা পিপিনে লা সন সিচু দুন বং তা মেনেলি মেথাং কাটিকি বাংকে 1994 আনিং কান পেন সে নেলি পাং চেং পন ল
0: কেলা কেলা নাং চুরু ইগ ল নাংলি কমেন তুবেন সে বিথি গাতি কি মা লা সপু থাক রাদা ফান গে থান পাজির মিয়া পন তাং তা নেলি নাংলি ফানাং কার জি ঠুগাং তুঙালাম থে বিক্রণ মাতে বিথি কোসন সে কাতি কি লাসো আকার চে কোসন বেন্স নাংলি কারছে মা লাসো পুথাক নাংলি থান ইক জিমা
1: লা বিক্রণ কাটিকি আ পুথাক আ লামালং আসন কাপ্রে কাপ্রে কা বাংকে লা সাইন্সটিফিক আ তুম কি ক্লেম আ নিয়ম লা পুসন কে থান থান দু
0: কালা
1: পুয়াই ফিক তা লা বিক্রণ মাতে বিথি কে এ আ নিয়ম বাংকে লাসন সে ক্লেম নাংজি লা পুসন সে এ নাংজি আ ফিট লা আন সে পাচে হেলু নাংজি পুলা পুসন কে থান আবে
0: কালা তেমা
1: সে লাকে আ নুটিন

0: হিং চংকে বো সপ্তা লিরন্তা হারে কেলো আমি তিনন আং দেংকে নাং রলং সম্থম হেম তুনকে তি লাসি আরন থারে কে হা চানাং কানন হেম তুন আসার লেনাং জাপন থুরু দুনকে সো দারপেন বারেলন কানন দেকা থয়ক্লং পাধম তা
1: এহা এহা

0: শ্রোতাবৃন্দ সতর্ক হোক, যদিহে ব্রেকিং নিউজ হয়ে পড়ব নিবিচারে তেন্তে পয়সা পঠিয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করিব।
1: আর বি আইয়ে কয় কারুবাক পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব।

0: pinin le tom ladak studio long insurance puthak chiha che pu panji phan si bor ipon po insurance copy fancy pudam ma ko son se kam claim ma la pen muni da kai long copy a kirap do ma ang ton lam the ka chini panji phan pura le tom inut insurance claim bang pu phan si studio long chopa pon eklo alang li men laki sir Biswajit Bipu la pen alang li na namat life insurance corporation of india mate thihek pen LIC Dipu along si development officer arpudeng pen alangli methang asai cheklem pon ikbomlo lasinon neletum ka chophateng si alangli sitambi neletum a studio microphone athengno non nai ni tanglo lasia ki hai aprangsi nangli phan lapen labang soja mek radio nangkar judun arado ana phan sitambi neletum akashwani dipu abitung pen dinga samakardom nang pajereklo kardom tangte ki hai pinni ke chengsi alamthe nangli phan nangkar jupon kangtung alamthe mangela pui ghenlo insurance polam the ki litum anutinta karjulong se ki onglo lapen kachinita to iglo wa phit se tammi atokanu ara tumbang ki kachini tamde tumta do igla lasi nanglihen pen pini than pachini panikta insurance bo hok pet copy fancy ki pudam igla
1: to pini chorolo nangli phan samme pen all india radio phan samme nili phan da cho pha pen insurance bo tha nili kachini an son an nang karju pan si ইনসুরেন্স বুদামলতে ইনসুরেন্স কে ইসি মুনিট লাইফ আপানে কেনাংসত হরমুল মুনিট পুদেট কেল এলিতুম ইনসুরেন্স বুদামতে আজ্জাত আসন পেন্টা ইনসুরেন্স এলিতুম কাচেরাপ থেকল ননসন মুনিরা ফান বলতে এলিতুম লাইফ ইনসুরেন্স বল লাপেন গাড়ি মোটর আফান বলতে এলিতুম বা হরমু হরটার আফান বলতে জেনারেল ইনসুরেন্স বল আসে ইনসুরেন্স

0: Thì hết bên trong xin lý thân đảm bộ lợi insurance mà nè ili tum tăng ca a kì sung phô đẹp nạ bộ là số bên chế bắt dọc phân xe ili tum insurance băng kê kê năng sọt lo ili tum y si bila example bên lăng nam ik bộ tê em bì xa lòm lo năng lý gari motor cho nam lo có bài lăng nó bên mà nè nai hupi đẹp lo bộ lợi tê năng lý có anh nè chế bắt dọc bên xe là số a gari tăng cao cho beauty bên sinh nhật tụm cho nam lo lagi si pusta me lag pho pusta me ta ijovet bang nang hiu pipon det pen lag pho ili tụm ahom poti bat ili tụm cho beauty a tăng cao jong si along suốt avi det poti ili tụm cana hok thep pik lo la si la so cana hok pen pa jogi pute ko pi lo si insurance ke la si kian ke nang suốt bang ke ili tụm jong si hormu hotar ke nam hut pen jong si insurance jong si siklo bate insurance endono plote ili tum mangke la so a kisung ke anur ka prek hansi pek plot pola so a kisung mangke ko son la pek plot bangke nangli kai mat ke gari nani hong bikok pen chelang dun cricket thek thedi la so a gari jong se mani nang pon pidet pulote nangli men men se so hormu ke avidet pu monte nangli rideng pen ke
1: a hokalam ek
0: pulote nangli jong se bahan pek plot lo mani hanang lang pien tha pulote jo nali tension free po nali matha sungjok plot po la son lo insurance nang kerap dun mangke nali isia tangka mate premium pipo insurance pan ning ke la tum mang la baki ke ke sung ke la tum nang lang pidun po example bang la la jong si ching bodel po te hala so a value nali kari ke nama value ke nama dor bang ke insurance company bang nal tan nang tu den po nang pitu po lalu tu nang li ke jok lo mati nang li hala so lagi si lagi niya tangka bang nang hiupi pon delo po sonte nang li jung jung si la sa bang citu nang po bapa pace pleng tu nang po ba aki mi nam tu po sa menang li mena tangka pen si nang li aku beauty tu seche nam tu nang po tamay nang li insurance han pek ploro joy ni la so tangka bang ke nang li insurance company tu nang li han nang pita po la bang isi ti hek men isi example he
1: kalang
0: ke pang bardom
1: choro parpik lo ke hai nang li hen pen insurance polam thi aputhak than paklar pon thega pot puthot adun cholam thi nali phanar ji pon thi igla nali than pon lo insurance bu kapre kapre du hormu hotar insurance la pen gari insurance la hai bang general insurance pu sipu na se life insurance pu bangi copy han si pu dam igla ke hai nali than pon ik tha
0: so non he jong li tum je than no je insurance kapre kapre du si life insurance pu bangke মুনিত আ লাইফ মতে মুনিত আ প্রাণ পেন যে ফুল ইন্স্যুরেন্স বাংলা
1: হ্যাঁ
0: মানে যো এলি তুম এ প্রাংকে চিপু এক থে নালি তম্ব প্রাইনি লি তম্ব প্রাইনি পেয়ার ঠেকে বাং পেন পেয়ার ঠেকে পেন কাছি ওকে লাসে মুনিত আ লাইফকে আদর্শ পেক সে আদর্শ পেক পিপন মা ফুলতে এ প্রাণ দুতিক সে তুম চংদাত উঞ্জি হে মেরিত চেলাং উঞ্জি ফ্যামিলি পেন দরডে ভোপেতা চিরিপিজি এপো পাই পেন চেংলাও এহেম সরি সোমার ডোয়ান তামে লাসি লাসো কে দমে মাতে লাসো রেসপন্সিবিলিটি মাতে কেলাং ওরানাং আদায়িত্ব মাতে রেসপন্সিবিলিটি হিলি তুমকে একাই দত্তিক তা ক্লেম নাং পো
1: কালা
0: লাসো পিঠে পেন নাম জুসি তামে জগজে কসন জগজে বাংকে নালি হেম সর তুম নালি ফাঞ্জং সিনা চিকি পোতে নালি দত্তিক লি নাই চিকি গেলি মতে নালি আবি আস তামে নালি সোমাটুং থে নাং জে রেং নাং জি
1: কালা
0: লু তা পাচার লি নাং জি পায়ে পোসে তামে কেসো এত চেলাং নাং জি লাসে লাসো চেপা জহি পোতে নালি কোসন ল জি এ প্রাং লাগলি তুমি চিপু এক থে এতে কোসন লো এতে চেরাই কম্প এ ফ্যামিলি মতে এ দনা রাপ হান কোসন সে ইলি আবে দেতা কেচে লাং থাকবার পো লাসে লাপেন কে জগি ফলতে তোয়ার কে ইন্স্যুরেন্স চল বিপদ মা ইন্স্যুরেন্স কে নালি দৌতাম নালি হানাং রাপ নালি আবেতা নালি হানাং রাপ নালি কন্টিনিউ ইসি লাসি ইন্স্যুরেন্স এনত নালি লাইফ ইন্স্যুরেন্স পুলতে এলি তুম সন্থম আলি চেথে লং পো ফার্স্ট কে পিস অফ মাইন্ড মাতে এলি তুম কে মাথা কিসুং পেন জগবের পো ইলি তুম জং সে কাই জো পদাপ্তা সো কে মাথা কিসুং তুবে নি থিলতে বা নিয়ে সব পিয়ার ঠেপেন আবেদ পোতে কোসন পো তামি লা ইন্স্যুরেন্স এনল পোতে লাসো কে মাথা বাংকে জগ পো ফার্স্ট কে চেং সি কে লালো আদুন থুকে তাঙ্কা দিহিন তা এলি তুম লাসো কে মাথা দাম তা

0: பிப்போமா லைஃப் இன்சூரன்ஸ் என்ன பற்றி நல்லி ஹேமா சாட்டோம் கே இன்சூரன்ஸ் பென்சி நல்லி ஃபன் ஹேமா சாட்டோம் அண்ட் மற்ற நொமினி நல்லி நொமினி மனு நல்லி ஃபேமிலி ஏன்லோ மத்திய நல்லி நல்லி போத்தாய் நல்லி பாய்த்தாய் பா நல்லி ஹேமா சாட்டாய் ஒய்ஃப் பா ஹஸ்பண்ட் பா நல்லி சுமார் தாய் லாசி லத்தும் ஹன் கே நல்லி ஃபீஸ் தமி கோப்பாய் லாங்கோ பென்ஜோங் சி மினிட் அப்போர் பேபென் ஸோ பேட்டி ஓனாங் கோலோ புசித்தாமி லாசோ আতঙ্কা বাংকে নমিনি তোমাকে লং বেগব লালো আদন্ত কে কিজুৎসি বাংকে ফ্যামিলি মতে নালি হেমা সরটোমাংকে আর লাইফকে কন্টিনিউ প কন্টিনিউ মানে সনল পুহি দাম ধরব তাঙ্কা আওয়ার সাই লং লোপতে মুনি তুম চোরে আওয়ার সাই সাউ দোপ লাপেনা কো চোরে আওয়ার সাই চে লং থুপ সনসে আকায়েত বাংকে কো পাপ্রাং দন মম্প সিলা সন্থম আলি বংকে ইনস্যুরেন্স এনতে নিতো লংপ
1: মে পিগলাম লকি হাই লা বংকে পুথা দংলি ফানার জু টিগলাং লকি লাইফ ইনস্যুরেন্স পু কপরে কপরে লা পুসন দা দইগমা আকি হাই নালিন পেন থান পাচিন নি পনিক থা
0: লাইফ ইনস্যুরেন্স দো কপরে কপরে দো বিসারলাম ল এলি তুম নন সেভিংস সেভিংস আ টাইপ তো দল সেভিংস পুদাম ল তে নংলি উসমার পচালি ফান সোমার পাচারলি ফানা ইন্স্যুরেন্স দোল লা পেন পেনশন মো কেসার হোরা ফান কে পানং পেন ইন্স্যুরেন্স পেনশন পেনশন প্ল্যান বুদলো লা পেন আপর অপর পেন টাঙ্কা নাং চে থাবয় মতে মানি ব্যাগ প্ল্যান পুয়া দল লা পেন টার্ম ইন্স্যুরেন্স বুদলো টার্ম ইন্স্যুরেন্স মানে যং সে আমনিত চেবয় জুই প্রতে হেম সরটুম কেলং ল তামে আদর গে জুম পেন সো ইন্স্যুরেন্স দল সে কাপড়ে কাপড়ে ইন্স্যুরেন্স নন ইন্স্যুরেন্স কোম্পানি তুম আলং দু নন লাহাই ল কাপড়ে কাপড়ে ইন্স্যুরেন্স পোতে
1: তাতে কে হাই মো পেন নি জং পন ল অসমার আতো মাপান সে তামে ইন্স্যুরেন্স কোম্পানি আবার সাই দো মতে পলিসি ইং পু মে পুসি নলে থান পন ল পেন সারু সার হাং আতো মান সে তামে ইং পু পন মে পুলো দে লাসি লাহাই ইন্স্যুরেন্স কোম্পানি ফান কপি পি আ ডকুমেন্টস মতংতে আসনমং আলো কিনাং সর ল সো পুথাক নলে থান পন একটা
0: লালো ইন্স্যুরেন্স কে মজ্জু আর্টা তা এনমি নন হেডিল তুমি যে থান ল উসমার টুম ফান উসমার টান তা এনমি আমি উসমার টুম ল পুলতে উসমার জুং জুং কে আমি না কে প্রিমিয়াম চে থাপ থেকে সজনী সি আপি বা আপু না তুমি থাপি নাং পো নাসি আপি আপু আ ডকুমেন্টস নাং পো ডকুমেন্টস পুলতে গোপি ল পুলতে ফার্স্ট কে আইডেন্টিটি প্রুফ মতে মেথাং কেপাং থেকা ডকুমেন্টস নাং পো নন লাংডাম পুলতিল তুমকে আইডি প্রুফ পুলতে নন পিনিয়ারনি কেল তুমকে আধার কে কে নাং সরল আধার নাং পো লাপেন এজ প্রুফ ইসি নাং পো এজ প্রুফ পুলতে নাংলি আর্টা ফান ইসি নাং পো লাপেন নাংলি বার্থ সার্টিফিকেট তো নাং পো বার্থ সার্টিফিকেট কে উসমার পুলতে নাং বেক পো পেন ইসি ইনকাম প্রুফ ইসি নাং পো জেনেবা ব্যাঙ্ক আলো হেদি ব্যাঙ্ক আলো সেতামে ব্যাঙ্ক পাসবুক সেতামে লাহাই বাংকে কেনাং সরল পেন ফটো হাই নাং পো লাহাই ল সে লান ডকুমেন্টস কে নাই বাংকে লাপেন আর্টা কে নাংলি উসমার হান পেন চেং ল সারু সার আন্তা নাংলি আপ টু 65-70 তামে থাপ মিল আর্টা কে
1: তাংতে কে হাই লাবাংসো পলিসি চিংপুই পুলিতাংতে এরিতুম মা মাদুবাং পোসি তামে কোনা সিকি দাম ইগনা প কোমা ফানসি চিংকি ইগনা প থান পাচিনি পন একটা
0: নন ইন্স্যুরেন্স পুলতে ইন্স্যুরেন্স মেন কে আতক আনো কাহমরি দাম তুম পুলতে ইন্স্যুরেন্স এজেন্ট হেন ল সে মাদুয়া রং সে তামে মাদুয়া তেবক হেত আর রং সে তামে ইন্স্যুরেন্স এজেন্ট ইনোট কে দোজি সে নাইল তুম তেবক হেত ইন্স্যুরেন্স এজেন্ট হানসি আপ্রাং কিচেং সি কে নাইল তুম চিবিরটা নাং প পেন আলাংলি পেনাইল তুম আপ্লেন আপুথাক চিনি নাং পো থাপলোতে কপিয়া লিল লংজি কোয়ান হুৎসি সোয়ালি লং পো লাপেন পিপি ডকুমেন্টস ইনাংজি লাপেন আংতন দো আন তামে লা ইন্স্যুরেন্স এজেন্ট পেনসিনাইল তুম আর্জু নাং পো আর্জু সি লা সোয়া লং সিনাইল তুম ইংপুদো নাং পো লাসে নাইল তুম ইন্স্যুরেন্স এজেন্ট হানসি কে চেংসি কে চে কন্টেক্ট নাং পো আকো জং সি ইন্স্যুরেন্স এজেন্ট চেতং থেক থে দেলো পুলতে ডাইরেক্ট অফিস আর ব্রাঞ্চ সে তামে নাইল তুম হুমরি দামিক মেল ননসন এক্সাম্পল নাইল তুম দাক এল আই সি ডিফু ব্রাঞ্চ সে তামে সব থাক ইংপু কাংতুং তুম দইক পোতে দাক সে তামে ভাং মেল
1: অসমার তুম বাংকে কোন আর টাপেন সে কাংপু পন ইকলং ল কে হাই
0: অসমার তুম কে পুদামেট পুলতে আমাহাং কে থেক

0: आणि त्यात पेनत थापन मेलं नसं ना प्लॅन टा धरलं नाही तुम असं मारा फान बोलते नन आम्हांग थेगलो पेन इनके मो नाही तुमला के पचाळी फान पोपा नोंगरा नॉन पेन थाप दुनांग पो इनके आरता क्रेनर कॅप आन हान हाला सुहूत तांका केनांग दोजी पीपल दोजी बोलते हाला सुहूत आंगतान केचाळ दुनी फान तांका इसे केनांग सत दोजी नाल दोजी पोते नन नाही तुम थाम तमे इली तुम MBBS ಮತ್ತೆ ಇಂಜಿನಿಯರಿಂಗ್ ಮತ್ತೆ ಕಪ್ರೆ ಕಪ್ರೆ ಫೀಲ್ಡ್ ಅವ್ಸಿ ತಮಿಲ್ ತುಮ್ ತೊಯ್ ದುಂಜಿ ಉಸಮಾರ್ ಬುಲತೆ ತಂಕಾಕೆ ಕೆನಾಂಗ್ ಸರ್ಲ ಇಸಿ ಲಂಗ್ಡಾಮಿ ನಾಯಿಲ್ ತುಮ್ ಪಿನಿಯಾರ್ನಿ MBBS ಲಾಂಗ್ ನಾಯಿಲ್ ತುಮ್ ಚಾಳಿ ದುಂಜಿ ಬುಲತೆ ಕಿ ಜುಮ್ ನಾಯಿ ತಾ ಲಾಗೆ ಸಿ ಪೆನ್ ಲಾಗ್ ಹಿನಿಯಂಗ್ ಬಾ ನಿಂಕಾನಿ ಸೆಕ್ ಲಾಂಗ್ ಕಾಲೇಜ್ ಲಾಂಗ್ ನಾಯಿಲ್ ತುಮ್ ಅಡ್ಮಿಷನ್ ಫೀ ಬಾ ಅಂಗ್ತನ್ ಫೀಲ್ ತುಮ್ ತುನಂಗ್ ಕಗಿ ಬುಲತೆ ಲಸೋ ತಂಕಾ ಜೊಂಗ್ ಸಿ ಇಲಿ ತುಮ್ ನನ್ ಪೆನ್ಚಿ ಸಿಕ್ ಸೆ ಬುಲತೆ ಮೊ হা আর টা লি রকম বলতে ইলি তুম পিল বিনাঙ্কে ইলি তুম বেং পেন চোরাম না কক মাতে দনরা পেন চোরাম না কক মাতে ইলি তুম লংলে ফেলাং সে তামি বন্ধক বা চেজর নাং কক সতাং লি রক তাহায় লাসি লাসু পেন চেপা জয়ী বলতে লা আর টা কিজুম পেন মাতে আমহাং থেক ফিট পেন যং সে ইলি তুম থাপি দুন বলতে হা লাসু নিঙ্গান ক্রেনের ক্যাব কে লিয়ান লোপতে ইসি টাঙ্কা ইসি কে চেপাং রুম দোপো হালা সো তঙ্কা পেন এলি তুম কেরাপ লং পো বা নালি তুম চোরাম জক প্লট পো বা উসমার টপ চাড়ি লং পো সো ফানসি কে চেং লা উসমার মাহাং থেক পেন সে থাপদুন ফিরতে মে পারবো
1: মে পেগলম লকে হাই আরলেং সার তুম বাং পা দুসি কো আনারটা আন ব্যাক পেন সে কাং পু পন লং ল ও
0: আরলেং কে সার তুম হান্তা ইংপু মে ইংপু নো পুপে লালো 65 আন কে পিনিয়ার নিকে ইংপু মে 65 আটা মতে ট্রকসে ক্যামেরা ফ লাসে লান আর টানকে পাংচেং দুন মে কে দেয়ার নাই পুস্তা মে লাল তামে উন আনকে প্রাপজিনতে মেসেঞ্জি পিপমা আরটা অং ওলো ফুলতে হালা প্রিমিয়াম মতে নীল তুমলা তাঙ্কা আদর বা ইন্স্যুরেন্স আদর বাংকে সোদাক লাসে আরটা কি জুম হুসে লা থাপ দুনাংজি ইন্স্যুরেন্স প হরমু বাংকে আরটা নাং বাদ অং আদরটা নাং বাদ অং
1: পাসে
0: পেনা তুন চিন দে তাহাই মানে লাসে না থান
1: মে পেগলাম লাল বাংকে পুথত নলি ফানার জু থিং লাং আমন নলি থান পন এজেন্ট ফু লাসি ইন্স্যুরেন্স এজেন্ট কাছে মান জি ফান কপি পি সি কেনাং সদল লাপেন লো চার্লি আং দেং সি তামে কোয়া নাং দেং কা চার্লি সি কেনাং সদল
0: ইন্স্যুরেন্স এজেন্ট কে মাদুতা নিংহাং পুলতে নাং মানদুন মে বাতে ইসি আওয়ার সাইকে মে পুসনি লি পুদাম জি পিপন মা দাকে নালি মিনা জুং জুং নালি চেপাদুক পেন নালি দাক ইনকাম সোর্স ইসি চেলং পো লাসি না লিজং সি 18 ইয়ার্স মতে আরটা ক্রেনার ক্যাপ জং সি না লি আরটা লো লাপে না লি কে চালি ইয়াং দেং সে তামে মেট্রিক আং দেং কে উন্দুন লো পোতে না লি ইন্স্যুরেন্স এজেন্ট কে না লি চেমানুন লো তামে না লি লাসো চেমানি ফান সে তামে ইসি লাইসেন্স না লি চেপা লং নাং জি কে লাসো লাইসেন্স ফান কে না লি ইসি এক্সাম তক নাই লাকে সো এক্সাম বাং কে না লি অনলাইন এক্সাম লো ঘন্টায় সিবেত কাকি নেই ঘন্টায় সেন বং নাংলি দাক 50 কোয়েশনস দোপো 50 মার্কস সং বং নাংলি 15 মার্কস নাংলি চেপা লং নাম পো নালতে নাংলি পাস পো পাস তোতে নাংলি দাক লাইসেন্স নাংলি লং পো লাইসেন্স যং সে নাংলি লং লোপতে নাংলি কে ক্লেম ফানকে নাংলি ক্লেম লং লো নাংলি নহক পেন্স তামে নাংলি বিজনেস ওয়ান লং লো বা ইন্স্যুরেন্স পাংপু লং লো মনে তম ফান
1: তংতে কে হাই সাতলাং কে কোনাতং কে তকদাম ইক নাংজি নে
0: ও সাতলাং বাংকে লা এজেনা সাতলাং বাংকে দাক আউট পেনকে ডিফুতা বিবি তা অফিস তুমি কেতে বক নাই পার্মানেন্ট সেন্টার মতে কাই মাতা লস সাতলাং টকডাম জি আওয়ার সাই কে দোকে ডিমাপুর কেতে বক নাই কে এলি তো মানে ডিমাপুর ল
1: ডিফু তোমান কাতে বক নাই
0: ডিফু তোমান কে বক নাই কে আহুত আদাক পেন ডিফু লং তা বিবি আন্তা মে নন আমাত কে দাক থিয়ার ক্লং এসিয়া সেন্টার আবেলা ডিফু লং মাত কে নাসে থিয়ার ক্লং এসি পার্মানেন্ট সাতলাং কি পিজিয়া থাই কে নন মাত কে ডিমাপুর ইল থানি তে বক নাই ডিমাপুর ল
1: চরো পার পিক ল কে হাই তাং তে নন পুথত লাম থে নং লি ফান কার জি পঞ্জি বাং কে ল পুহেন ল ইন্স্যুরেন্স কি ক্লেম দি মাতং তে ইন্স্যুরেন্স জমা তাং দে পেন মো অপর কি চক হুত কি ক্লেম জি মাতং তে ইন্স্যুরেন্স কাং পু বাং ফু চেবো জুই ল পুলো তাং তে লাহাই ইন্স্যুরেন্স কি ক্লেম জি মাতে কাছে পালং জি ফান কপি পি ল ক্লেম নাই জি কে সোয়ারন তাং পুথাক নলি থান পনিক থান
0: মে পেলো সো কো

0: হিন্দি দেট লং রিচিং হন আলুন একদিন বিগ জায়গা পু আলুন আর জু দেট পেন হন আদুন্ঠু মেরে দেশ প্রেমীয় পু আলুন আর জু ইক সিনাং লাবাং সলুন কে লুনা বাংলা কে মোহাম্মদ রফি
1: নফরত।

0: আপ্রাং সি অক প্রাণা যায় মেকার জুদু অনাতমা ফান্তা কার্ডম পাজিরল লাপেন পিনি এ মেক সনসুরিয়া কেসু পাংরুম পেট মাতে গ্লোকোমা কেসু লবং সলামাবু থাক চিংকি চিং বাইজি ফানসি ডিফু রংস পিয়লং সাই কি খিবম মেডিকেল হেলথ অফিসার ডক্টর জেকুলিন্তরন পিয়া ফানসি নীলতুম চোফালো নীলতুম কাচোফা টেংপেন আলাংলি নন কেবাং লাপেন কে স্টুডিওরলো ইনিটাংলো তাতে আপ্রাং সি নাংলি ফান সুরি সুরি নিংগাং সামাকারম নাপাজিরিকলো
1: চোরল পিনি নিলিফান গ্লোকোমা পাকিসো আপুথাক ইথি থিনি লামগে থান ফান আপর নিলিকে পিয়াপদ চোরল লাপেন কাডকাবে রেডিও কার্যুয়ারা ফান নিলি হিন পেন কার্ডম পাজিরিল কার্ড
0: তান্তে ইদম কাচিং কি কাচে থানলাম দিন আংটন পেন পাজির মিসনা লা গ্লোকোমা কুপুসনা কিসো লাপেন কে কুপুসন চিকিলং লাপেন কাছিপামি উন্মা উন এমা লাকা দো কাবে আলাম থে আংতন বে থানি থাতে
1: নীলি উন আনপেন গে কেপাজির মিজে ফান বরে ইকব কার বি পেন মেডিকেল আলাম থে আলাম লার কাদুরে পেন আজক কে থান পিনাং আন আকিসু দো তেবন সিতা নীলি উন আন পেন কে পরি পম্প গ্লুকমা পকে ইসি মেডিকেল আলাম থে লাপেন লাকে ইসন আকিসো আমেন লাবাংসো আকিসো আংথেকে ইমেক আলংসি আংথেক কেকলাং
0: এমেক কসন আলং
1: ইমেক মানে আহরমু বাংকে লাসনি ঘ গ্লুকমা কে আজাত জাত সনি সন্থম আকিসো পাংরুম পেট পেন আমেক আর থু অপটিক নার্ভ পুয়াফান পাহিনো ডাক লাপেন হালা গ্লুকমা কে লং আবাং ফু আবাং চেচার চেডের প মাতে কাচেচার আজাক কং আবেদের প লাদাখ মানে নীলি পাজিরমি পঞ্জি পুকে লাপুল লাদাখ থান পনমে মাতে কাপাচিনি কেনাং সট মুনিত আমেক কে ইসি ফুটবল আপুম আসন বংলং দীর ইলিতুম কেথেকলং আসন তিনটা ইসি আহার চি আসন মান প লাইট মাতে আতুর ইমেক আলু লুট প রেটিনা আলং মাতে ইমেক আপরদা আপুপু হালা ডাক আলং আরজান চেমান দাম প লাবাংস আর আজান আবাং পুথত আর থোপেন অপটিক নার্ভ পেন ইলিটুম ফুটারলক ব্রেন আলং ট্রান্সমিট পনপ সিগনেল পিপনিক পো ব্রেন বা ইলিকুয়াটারলক লাবাংস আরজান ডেংসি পুথত ইসি আ মেসেজ মাতে হুকুম পিপন প আনসি ইলিটুম চেচার জি মাতে থেকলং জি নন গ্লোকোমা আকে সোকে অপটিক নার্ভ কাহে নো ডাক আজয়নে ফুটার লগালং আর জান আ সিগনেল বাং লিথেকথে ডাট প হালা কে লিথেকথে পড়ছি কাচেচার ই এলো এংকে হালা সোয়াটেংসি আ সিগনেল লি লিপিন বুলোতে লাগে চেচার চিপিন প এমপেন আকো আ সিগনেল লে পারিম পারাম পুলোতে চেচার ফ্রি চেচার রিম চেচার হয় হালাসন আং থেকে ক্লাঙি কি আকো লাসো আ গ্লোকোমা কিসো বিনং বাঙ্গে কপি মা বাং লা বাং নিলে আরু পথর পাজির মি থুনিং
0: পাজির মি চক পাজির মি চক
1: লা ইলি তুম মুনি তা তুম চে থান হুর হুর দো হাই ব্লাড প্রেসার লো ব্লাড প্রেসার পালা লাসন থাক থাক সি ইমেক আপুম মাতে আইবল তা ইসিয়া প্রেসার দো লাবাংস আ প্রেসার আফান আর এঙ্কে লক পেন ইন্ট্রা ওকুলার প্রেসার পুসিপু লা গ্লোকোমা কিসো পেন কে লাসো ইমেক আ প্রেসার মাতে ইন্ট্রা ওকুলার আ প্রেসার বাং বাত খ্রাক তিতি মাতে অং ও তিতি এঙ্কে লাসি আনিংকান নিংকান আজাক কে ডিং ইন্ট্রা ওকুলার প্রেসার বাং হাই ও পুলোতে আর থো আবাং লা অপটিক নার্ভ আবাং লাফান পাজু পাজু পেন পাহে নোপ কিচুটকে লাসো আর থো বাং থিলত পো হা কিচুট লো লাবাং কি লাসি লাসো অপটিক নার্ভ কাহে নোলো পোলোতে কাচেচার চে কেথেক লং লেতা আংথেক ক্লাং পো আফার আফার আংডেং আংডেং আংথেক ক্লাং পো চেচার রিম চেচার হয় পেন হা কিচুট চেচার চে পিন আন মানডেট পো লাদাখ লাদাখ আকো থানথুমে কে ফেরে মেমে আলাম বাংকে লাপোহেনল গ্লোকোমা আকিসুকে

0: makisudu.
1: Oh.
0: Tebon sita 20% mate phan inkoi atum chorsi labangso akisudu pu chichini chot. Lapenke 8.9 million abang phu atumke amek abe atluka chichini anke.
1: Oh.
0: Means already blind. Lasi lahai kepachini ji akemang pensi la munita tum glaucoma akiso alam kachichini apai ing arpik lang akola pen la bangso akiso pen imek ave ideji putachini wangwelang la so porsi la world glaucoma de mate world glaucoma week bangke isi awareness about glaucoma mate glaucoma akiso alam munirang bong kapache thang kapachini asaya phansi lahai arni bangke katalon pon
1: mi piglo la sarkar atum ke deng la bang alama puthak mate la glaucoma puthak ta arui la pen ke arni katalon pon takte penangan atum doktor alamang ko pona hok bune hok he pune la bangke rara tum chini de ditia posi kichu ki jun alam ta datang le tok diti pu a hok peta bangke ko pilo kichu ki jun pen ta la bang solam kachirap doma
0: kaprega ke so bangke kichu ki jun bang kachirap do jimine sita la glaucoma po akisu bangke kichu ki jun pen bangke thanga kachirap ave মুঠে লাগে চো কে লং লকাতুম মাফান বাংকে লাগে ইসি জেনেরেল এডভাইস লহে লাগে আসন্তে না কিছু ফান্তা কিছু কিজন বাং মেসেন নেই এমপেন হানপারবো চো ও নাংজি থেসেরে চো ও নাংজি লালতে হালা ইমেক আলং লা ইমেক কে নাং সট আ ভিটামিনস বাং লং পো প ফানচট হে তা গ্লোকোমা পাবে ডেট প পামে ডেট প প ফান বাঙে কালি
1: কালি আনতে উসমারতম লবংসো কেসু কে লংজি আংরিং আবেমা
0: উসমারতম লবংসো আকেসো আংরিং মানে লাসন লহ আকেসারতম বাংকে আসাপ ও ডিজেনারেশন পুপু হেদি ডিজেনারেশন লাসো অর্গান আমোখা টিস্যু আমোখা ডিজেনারেশন কেচেং আপরসি হালা ইমেকা লং বাংতা লা আরটা জুম হেকাতুমাসং কালি হালা ডিজেনারেটিভ চেঞ্জেস কেডো লাহাই জয়নি পেনসি তারমানে গ্লোকোমা বাং মানে কেলং আিক্স মতে কেলং আচান্স আফাই অংমুচে জিপু আফান ওসমার আতুম তালং লিপিন জিপু একালি হে ওসমার আতুম তালং মুপেন এথান আসন ল আমহাঙে থেক পেন কনজেনিটাল গ্লোকোমা আকু ইসে বাংকে ফ্যামিলি হিস্ট্রি হেম সিয়াং বং
1: এলিকার বিতুম পুরা চামরুক সুপু
0: আচামরুক সুলো লাসন থাক থাকসি জংসি ফ্যামিলি ইয়ালং ইসি মানে হিস্ট্রি জংসি দো মানে ফ্যামিলি আং বং মানে বাং ফু বাং গ্লুকোমা কে সোডো পলতে আনুগা ফ্রেক তা কে সো লং তা থেক পু লাস আকে নে বাং দো হে লাসি হালাস আহেম তুন তুম বাং কে মোপেন গে পুসন আপর আপর পেন আমেক চেক আপ আফান দামতে মানে মেপার জি মেসেন জি লাপেন লা গ্লুকোমা কে সো হালা কেছে চার চে দেড় জি বাং হেদি হালা বাং মানে ইসি খাং দুন উন পো
1: মেপিগলো ডক্টর লাবং সালাম কে থান নন রেডিও কার জীবম আকর্টিং জিরতুম ইসলাম চিনি সিকেমে নন এলিকা চিংকিবম ডক্টর জেকলিন তরণ পি আলাংলিকে ডক্টর আসাইক্লেম তো তাকালি আলাংলিকে ইনুট গ্রেড বি কে পাস্তাং দুনসে পি কেদামতাং কনা নিঙ্কান পেলনে আকাশবাণী গুয়াহাটি লং চালাংলি অডিশন পিতল হালা ডাকসি পাসল লাপেন পেনাং আন আলুন কার্যতুম তাদো আলাংলি লুন লাপেনকে নন পিনি ডাক স্টুডিও লং কাছি তো নংলক বাং কিল তুম কাদ গুইতা নিঙ্গা রং পার লক লাসি ডক্টর আলিকে নুট লুন সে পিয়া পড়ছি পেনাং আনা লুন লুন লোতেমা হালা বাং সু আলু নাং বং সেতামে সুকে সুকিলি আবি পু কাছি পু কারবি আতুমা সারাম থে তাদো সেতামে হালা বাং সং বং পেন নাংলি নাংলি সে পেন নন সব সু নাংলি নিং কাছি ডক নয় আলুন জিরি জির বাং লুঞ্জিমা
0: নীলি লুন কি লুন গে লাগে হা নীলি অকর জাং আকো আহুত পিন্দা কামাত লাসং বং পেন গে কিলুন লেটার জি ডিং পিকল তে বন সেটা হালা হসুর বাংকে নিলিতা ইজি রুজি নি কে মিথাং দা লুন তা টকল মিথাং দা আতে অটা পিল মিথাং গে চিলুন তা দল আন্দা লাসং বং পেন রেডিও লং কে থাপ পুলো তে ইসি দো ও হ্যালুন গে আন্দা লুন চেথাক আলাংলি লুন সিপো স্যামসং ইং টিপেন নীলি তুম বাহিনী লুন চেথাক ইসি কিলুন দো মালং আরি আরি হালা সলুন বাং আসাপো

0: so ardi ki pinang jia putha nali hin pa sa pin khaji ma
1: ardi chi pinang ko ji athe imme ka bang ke iphoi ka velo polote pachiru yun e lage mane pachicharun e imme ka infection imega infection bo banghedi ba ala iri ikeng epoklong bangge ekdom antibiotics ekdom akene apawa rake ong ake ong pipen pamiun imega bangge phoi infection lo polote jonghi apawa ke ong a medicine le pisedi abelo lagi lagi chi charchilo lasi imega bangge konani ka chiro ponoi konani ko pene ponoi tongpa oi pa ai ponoi konani imega homki su ponoi ajat pen ponoi imeki su ponoi teber su player ponoi he ajat pen sita me ke cheng si bangke isi consultation mate ame ke langa doctor adung dam si chepak lang si ajat pusita he ani si bet me dera ki sonoy kaiding pi apan chepak lang ning poki sonoy sita he ti ke cheng si bangke dam vek nang lang chepak lang vek nang lang hala su a doctor a treatment ba opinion bang he pisi nang pudu nyima pu chen vek nai
0: tate doctor penang ana tumke amek kachiru mate amek suprado amek erhangason mane amek ihilu boroson elapenke mupan nangle pulo amek teber jang amek khita jang otiti adat madu tante halahai penke laglo kuma pinya ke chirap doma
1: la poson direct ake chirap ke ave he te bon sita halahai aki so pen achak adubai ka chichor
0: kala
1: ada achak adubai bangke la son steroid ke do adawai bang rg ki ding jong si chechor lu polote steroid induced glaucoma pul la son ta isi a term do he la bangke la hai adawai ke chechor ke chok chia join nilo a por bang ke chechor nei niplia pharman ha nike pa pharmana chiklo achiklo pharmana ninkan chechor de ta tum he di hala son atum kene la steroid ke do adawai le chechor lu polote lata isi glaucoma angthe klang da the
0: glaucoma arni lapen ke glaucoma akisu arui labang so puthak apor ka duria posi enang lihin pen jasamet pet pen pini labang suka chingwai labang suka che thana lam jira hut elam jira bang chira hut glaucoma putak la panso serar pan ke pachani la pen joy ke pen ke than thek ji lapen kalang tum aninga chi biar je pan nang lihin pen ethe the niwet sitame ek kri palam thanik thak
1: glaucoma pudet ka lilo he as ajata son pusitame imek pen ka chirap lo ka son anlo imek ka chiru ponoi imek kisu ponoi imek ka hom kisu ponoi ka chichar che ponoi ajat ason pusitame la hai jong si imek ka hom kisu tang ho ka chichar che tang ho imek kri ki bu imek erhang imek ka teber do kok tang ho po ajat kisu pusitame ke cheng si bang ke hospital long palinang po ame ka doctor ke ilitum rong rupa jo ke abi ke abi
0: abi
1: abi ma se abi মানে আফাই কম লাং কাছি দেবন চিতা হালা ডাক ডক্টর লং চিপাক লং দাম পেন কে চেংসিয়া ট্রিটমেন্ট আলাং লিটুম পেন এন পেন আলাং লিটুম বাং আকো পুথত পিন খাট পোমাতে নাং লিটুম নি লিটুম ডাকে উন এ লপত নাং লিটুম আকে হেলো হায়ার সেন্টার লাগে লে রং পেন ডাক দিফুয়ান পুসিতামে হা ডাকলে নাং লিটুম দাম ময় নাং লিটুম চিপাক লং দাম ময় পোলাসন কাপিন খাট দুটা থেক হে হাল হাই কাপিন খাট বাং আর ডি পিরা ওয়াং ফিট নাং জি পুয়ার লহে মানে লা রেডিও কার্যুয়ারা তো ফান কাছু নিংরি পু বাঙ্গে আথে আনুরপেন আনুর বাং মাথা পো লাদাখ তা দোয়াই চিচর টং বমকে মি পুবো নিথম বাক চিদেন সিনা ইরুই বাক চিদেন সিনা লালে মিমি তে মোটা মাং পুহেদি হালাসো কা মাথা আফাই দুপি লাসি নীলি বাংকে কাছু নিংরি পু বাঙ্গে ইমে কা বাংকে ইলি তুম লা আন পাংখ্রি বি নাং নি লাসি আজাদ পেন নয় হে মোপে নীলি পু সন ফং পং এসো আমেক এসো আমেকাং পং এসো আমি কাটে বের কে দো কাছে চার চে আজাদ পেন পুসিত আমি কে চেং সি কে কাটে বক হেত আ হসপিটাল লং চে পাকলাং দাম পেন হাল ডাক পেন বাং আলাং লিটুম নাং কি পিন খাট আসন হাল আলাং লিটুম তা পিনাং আনগে লাং থেক মাতি পিন খাট প লা ডাক এ নি লিটুম উন প লা আনচি চর থা বা লা আন আ কে নে আসি চে লাং থা আকো থানথুলি প নি লিটুম কি উন এ প নাং লিটুম দি ফুয়ান চে পন নই বা কে হেলো নানি নিঙ্গে হাঙা ডিম চেপন থুং টুম পলতে চেপন নই পলতে হালাকা পিন খাতা টেং পেন আর ডি পি পেন হেদি কেচে পাকলাং দা ফ্রাং জি আফানসি নীলি বাংকে লা রেডিও কার্য আর আদা ফান নীলি মানে চুনিং রিজি
0: আদু সি আলাম জি রিপ্রিয়া আফ্রাং এসন ঠি হে কলাম না জুলাং লা বংসু আকেসু মতে গ্লুকোমা দে দেলো লা এমেক আনা কিসু এলি তুম তে বখেত নপ পয়তুম কারবি আংলং আরং

0: ladun bomlo haidun bomlo an penenge chinidun bomlo je o la sonta do moni tum ne pen ka pre a jaga ke the tum ta mane national medalist la son do olo po chinidun lo
1: chero la buta than paklar thu po tang te nang li pen ka prek ma te nang li phi nang ki dun la pen ilitum karbiang long ilitum hawar pen ko an pa phrang dun lo no so nang li son swar lo tum pu sami e nang li pen ka prek tum sami la pu ka pa phrang dun la son do ulu ma ke pi
0: non ke la ni li join era phi ke mane do bom lo mane thek long bom lo do ulu di fu lo da do lo pen ka prek dim lo da do ulu ni li tum pa thura pet ahut atum an ke আবে লাপু ইনোট বাহিনী লাচন চট আলো চ কে পিন চকে দো হয় হে আমি আলো চো তুমকে নেগে যে থেক লং লে যে এ লাচন নে পেনা প্রাংলা দো ওলো পো বাঙ্গে দিফু বাঙ্গে নন ফি বাঙ্গে দো ওলো অন্তা লাং বম লো কাং টাং কাং টাং
1: মি পিক আলো নাং লি লাপসন কে জাপন থেক ওবে কিমি মাতে লি তুম কারবেং লং হাবার সরলো তুম ফান সামি নাং লি সন কে জাপন থেক পোট চরো পারলো নাং লি ফান তাতে পুথত আরজুথিলাং নাং লি ফান পাওয়ার লিফটিং লাবাং কিনাং লি ন্যাশনাল মাতে লা ইন্ডিয়া আংকাং আর লো সামে পেনাং আনকে জুই দুনলো মাতে চেপাত্তে দুনলো বসে থান পনল লাসি হালা দেখ কাচেপাত্তে দুন যে ফান কেনাং লি কোসন সি কাছে শিখ পনল মাতে কোসন সি কাচারলি পনল লাবাং সোলাম থে সামে থানজিম
0: নন প্রেকটিস ব্যাংকে এভরিডে দা প্রেকটিস নাং পোহে মানে প্রেকটিস দে তে টেকনিক লাহাই আমি তো কক মাতি দি সন মাই পেনে মই সোপে দেট পে দাজি ইরি চিপেনে পে লেট পে লাজি পেন নিতা লাসন লো ইনজোর্ড কে দো ওলো ইলাপু নাং কে ল্যাংসি মানে ইং টাং বোট আসন লো আমি আলো আলো এরপু এরি পি হাই কে কিসু হাই কে দো ওলো কাইতা লাসন লো মানে নন চিনি মাতি দি নন হোদা খেলা দো পু দা কম্পিটিশন দো পু লাসন আলো নাকে লে লে দো দো জিম লং হ্যাঁ পঙ্কে সো হচ্ছে সিক মেক দো পো ইংকে প্র্যাকটিস পো আজাদ পো লাপেন কুপিমা কিছু নাই হাই সামে দায় ঠাই তাম মে ব্যাং হাপু ট্রেনার তো ম্যাং পিপো হে লাসন আদায় চলো পোলতে লাসন পো লাসন এটা কং চিপা ব্যাঙি ফান লাসন লাসন আদাপ তা লাসন ছো নয় আদাপ আজও তা লাসন ছো নয় পু লাসন নাং পিদুন পো লাসন কম্পিটিশন নাং লিলে প্রাং হে লাসন নয় চেসে কে
1: তাতে কেচু কিজুন সে তামে কাছে সিক পন্দ নাং জি মাতে কেচে সিক মেক দো নাং জি পুসে নাং লি থান ল লাসি নাং লি ব্যাং কে কোসন অন্তে কেচু জুন কাছে সিকে ব্যাং কে লাসো লাম থেস তামে থান পঞ্জি মা
0: লালো ইসি ডাইট চার্ট পু নং পিপি দো দো সারা তুম হেদি মানে ননসন আদাপ লো পোলতে কুপিমা কিছু নেই ননসন হেলদি বস্তু সি চোনাং পো ফাস্ট ফুড পিবাং খেলাং দে নং পো হেমা বস্তু আনি চোনাং পো আনস্তা মেল হাই কার্ব সাই কে লাগে কার্বস প্রোটিন লাহাই বাং খেদি লি তুম বডি হান কে নাং সট মাতি দি এনে এক্সারসাইজ ক্লেম খেলে তুম স্তমি লাগে নাং কক প্রোটিন কার্ব সাই কে লাসি লালো প্রোটিন ই ক আনমা কে ইনটেক গুন হেদি ইনটেক নাং পো ননসন পেনে উটি সামে আনি সি থে ফমা থে ট্রক মা চো নাং পো লালো লাপেন কে রেস্ট কে লাবাং কে নাং সট লো রেস্ট ও নাং জি ননসন ওয়ার্ক আউট ক্লেম পেন আজাদ পেন চো পেন আজাদ পেন রেস্ট রেডেট পোতে লাগে কালিলো এনার্জি সে আবি থুদাত পোলো কে চো পোসামে কে রেস বাং কে নাং সরলো রেস ফেক নাং জি লাপেন কে আজো সামে এমে কে জাং পোসামে নন লম কে ফুন না কাহে দিন ভাই দি ফুন কে ওয়াট আজাত পোপং কে নেট কে দাম অনলাইন কে দাম পোপো হেদি 10 11 পন আনমাতি দি সামে এনে কে লালো ইসি বডি ফান কে রেস আপর পোলতে দি লালো 9:30 আ ফিলো পতেলি তুম স্যাং নাং পো লাপেন কে আদাপ সামে লসন সে থোড়া প্রাং নাং পো লাপেন কে এটলি তুম পোলতে আনি থেগন লং নাং জি তহ লসন সে বাংলো পু পু আদাপ আনি হে থেগন লং নি
1: চুরল নালি থান পাকলার পনপত তাংতে নাংলি পাওয়ার লিফটিং এ ব্যাংকে ন্যাশনাল লেভেল আন সামে জুইদুন লো পু লাসি ওয়েট লিফটিং এ ব্যাংকে কোসন নালি কো আনং দেং সি লেদুন ল লবং সুলাম থে থানজি
0: নালো ওয়েট লিফটিং এ নে লিকে নন সি কে পাংচেং আসন না 2023 মার্চ সিনে গুয়াহাটি কে দাম পাওয়ার লিফটিং পাথু পাথু দুন পেন ওয়েট লিফটিং স্তমে আকো লাসন দো ইনো মীরাবাই চানু পু নাং তুমকা দো কাবে তামে চিনি জি মীরাবাই চানু লং আভিডিও নে লি আলাং ফান কে ল্যাং পেন মানে মোটিভেট দুন পিক আন আলাং মানে আলাং থাং তা আবি পিন পেন সি নন কো আন নে লাসো ওয়েট লিফটিং কে পাথু জয় নি পেন সি আলাং কাং তুই আং দেং আন সামে আলাং লি দুন মাতি দি পনে আলাং লি ভিডিও সামে ল্যাং পিক পেন আলাং লি লং পেন সি নে লি কাছালি দো না সন ল লাসি নে লি নিজের পি ইনোট দো নিজের পি লাতা পাওয়ার লিফটিং পাথুরা পেট ল ইনোট কুকি পি দো লা পেনশন লি তুম চিংবাই বয় বয় সি গুহাটি আন পালি দুন ল ট্রেনিং সেন্টার আদি হুদাক লাসন সন মে ও মানে কোচ তুম দা মে ও পুসি আদু লং সিনি তুম দাম ল হুদাক দাম ল চিংকি চে থান নাম লং গেল তুম দা ভাঙ বোঝার লো কে দিফু

0: Ni majok ta vipin lang la son po lam lo weightlifting bang ke asin lo tum dam lo khoda ki doi pan lo tum chipa thik lo amani tum 1 year an du dun lo khoda chali dun lo aja dun lo la pen khoda la ki do dun isek hul hul dak isi competition do ni lo tum khelo india po e asmita po ta pupu asmita khelo u la son da pupu la sini tum khoda ta patu dun lo ni lo dak same chipa te dun pen li ke thom ang deng long dun lo e la weightlifting man ge ni li khoda ke chipati dun chenglo ke thomang deng ni li chipa on do no la sos ta me la pen ke la pusi states ta me gola ghat sa me pathu dun lo la pen ke last year ni li dibrugar ta pathu dun lo no na bang ke da tejpur long si pathu ji pu sa me ni li a chu pen ni li ning ke chimatha alam lo he la ke ni li la injured that da kho niri hadi practice solo lata mane risks ola so weightlifting mang he jang song ki rung ja binang ma didi kar dik hai asi niri injured at amasi niri so kach pathik de ja ni pinning mang pa thudun de dat po la muning pen ni la le che thik pa mesi pa thudun po po masi ni non thudun de atumi pen lo ke cheng nili tum dak sar tum e dun la he e dak pen nili sar pen pen ke bang thom la tum pa thudun ji pini a khelata pini pa thu po la tum la se nili bang dun de dat lo next year when mangse chipati dun thupo pujalo la injured a joine hedi
1: la nang li bangke injured that mate nang li ri catching log li la pason do kok masi dunun edat la lo tangte nang li tum kachar li hut la pen ke kapathu dun ho same la pason injured that mate log li log let la pason do kok ti tangte hala so ho de bangke koson lo nang li tum phan nang ke lang pon ji bangke
0: la lo la son hut akhar dikirung hut pulte majok ta do di la san ga pene chipaklu pe do pe dap tang ho pene chinglok pe lipila no ni lita la son dak thaklo ni ri pu ke ba chinglok li ason lo samene li rest ta rest lo he ni li phan sar same ami thama sinang pu lo je nang li rest tha mane non mat ke nang li la pu light walk out le klembo ma same practice bang e practice ri tha pu as ni no lom practice te ho la so weightlifting pu bang ke ase che so thu de ti practice lo pu lo te he achu ta ene le pu light bar pen kuri po mane technique cheating ni ne de ji phan pu practice lang pu un e e la so ke so do kok ma he di pu ene le pu ke thang te he akha dik rung re pu te he same akha dik rung pu te che so thu le ti ti sila rest nang po la pen pipi ma chelo gai nei la bam hai hedi bam hai spray hai la pus chelo gai bom la pen ke ke bas me chikuri lo he extra hai se me chikuri lo
1: la pu lokli loklet hot blante doctor sta me
0: chepaklang nang kok titi
1: tangte la hai nang li ki joidun mate weightlifting la pen powerlifting la hai ki joidun hot ke koson la hadak arta la pason ke jong pon la pason ta dom ha khapi
0: দোদো মানে হল দেখ নিলি তুম ইউথ জুনিয়র সিনিয়র এপেন মাস্টার পু লা সোকে থাক দো কেটেগরি হেদি আটা আটা লই লই পেন দো নন নিলি কে 28 ইয়ার্স লো মাতি দি আমাস নিলি বাং সিনিয়র লং আনলো পাতু দো 35 ইয়ার্স পেন প্লাস লো পলতে মানে 35 প্লাস লো পলতে মাস্টার আ কেটেগরি লো পাতু দো নাংপো সামে নন মাতকে নিলি সিনিয়র লং পাতুন বমলা সিনিয়র বাং গেলা লো 21 টু la 34 anlo he 35 plus lo pote master lo mate la lo category category do la tum ta
1: tangte puthot arju thulang elite mahawar mate nonang like dak deep hubense pathu dun lo mate joy dun lo la se elite angkang pi karbang long elite mahawar pen ko an arlo sumara tum joy dun lo mate pa phrang dun lo la power lifting la pen weight lifting hin
0: pamohet ke than son dak thaklo non pen apian ke do lo arlo so tum same hedi e la pen ni tum ho dak taralang so long ta festival lo pulote hola dak ta e pin so tumang mang thok nok bi pusi pu pu la pen arlo so tum han mang nok bi pi pusi pu pu la so akela same every year ta bi pon pon e la se hola dak ta aprang ni li tum pa thu dun cheng cheng ke munit ave e bahini bang thom la son cho cho non bang ge dobom lo ka phre ka phre ga dim men da bang pon ani ham ren buka jan pul hai long pen same wang po la tum nang chapati dun dun arlo so tum same la pusi do pin so tum ga aprang me na do he e ta me arlo so tum han bang ke non a phi an bang e do ulo theklong ulo la pen ajulong ulo
1: tangte puthot arju thulang la power lifting la pen weight lifting akar dikirong la ke jakong ke akinang sa jakong do si ke ong akar di sitamerung unji la si la ak ong akar dikirong unji phan mate jakong ka chepa do ji phan ke kosono klanang po ga ke happy
0: la lo mane non son kidun cheng cheng tum ekdom

0: লাকে আকাশবাণী দিফু জাইমেকে বাংলাকে এফএম ব্যানার লং ফারু সির তক বড় সুরকে মেঘাহার সাপেনালি তুমলা বাংস জাইমেক নিউজ অন এয়ার অ্যাপ আলং আর জু লং ইচে নন আদুন্থু আজাইমেক আংদেং আলং জাইমেক আজাইমেক আংদেং আলং লামজির পাই আর জু ইথুল না পাই আকাং হন আপুথায়াক রূপজিলি ইংটিপি পেন কেথান আলামজির আর জু ইকসিনা লবাংসো আজাই মেক মতে আলাম জিরকে লাদাখ আকাশবাণী দিফু স্টেশন আলং পেন পেনং ওয়ে হেনলো কেপাচাতাক পন ইকচেং লো লাসি নাংলিতুম কাদো কাবেতা আরজুদুনিক থা পাই আকাং হন রূপজিলি ইংটিপি আলাংলি পেন কেথান আলাম জির নন এলিতুম আরজু ইকসিনা
1: আপ্রাংসি কদুকাভে রেডিও কার্জু দুনারা দোয়ান ফান্তামে নিলিহীন পেন নিংকাং সামাকার দম পাজি রেগল পিনি আজাই মেকালং নিলি সি কচিনি পোনং জিয়ালাম থে পুঠাকসি থান বচিনি পোন জিয়া ফানসি বড় ইগল আলাম থে পি লাকি সি কচিনি পোনং জিয়ালাম থে লাকে পায়াকাং হন লাকি সি কেথে নায়া হির জুমেল মুনি রকায়লং পায়াকাং হন লাকে ইংথির এট লাপেন আহক পেট জুরুন এ পাংবার দামুন এ কেথে নায়াকাং হনল ইনুট ওসো মাহাং থেক এটল পুপেন কে পায় হেনল এফান পিরথে চিকি রূপ পেন এফান নংপাথে নংলানা লাহর পেন নংপাথে নংপা দিংল ইলিতুম পিরথে নংহাচে পেন কে ইলিতুম কেচেং সি কাচিচিনি লাপেন কাংহন কেলং লাকে এ পায় লং পেন সি কেলং চেংল কেচেং সি ইলিতুম লাম কানিং জে কেংকাম চে জরল পুপেন কে লাপেন তামে পিরথে তামে চিনি দুন মতে থেকলং ল এপাই হেন ল ইলি তুমাফান পিরথে আসন একে থান একে পারে একে পাথেক মে হেন এ অট এদুর পুস্তামে এপাই লং পেনসি কি চিনি পন চেং ল এপাই হেন ল এফান কে চেং সি একে থান একে পারে বিদি সরে পিরথে লং কেংকাম চে জর দুন জিয়া ফান থান পারে পন ল এপাই কাং হন লাকি ইলি তুম মেহাং থেক এট মতে পিরথে নাহাচে এট পেনলে কাংহন কেলং কালি ইলিতুম পিরথে নাহাচে চেয়াকো পেন এফান চিক্লোজন সিরকেপ এফান আওকারলো এফান ইলানা পেন এফান জো আরনি নিংবে নাংলানা লাহর পনল জিরলো পুপে এফান নংমাথা আজক আমিনা ফান চেমাথা থেপিন পেন এফান লান আকাংহন কিথে আজক নাং ওরা পনল এপাই লাপুয়ান কিথে ল আচার আসন লং তামে আমিনা ফান চে ও বুপসি এফান নং মাথা জুনিং ওয়ে জোনারলো কেং কাম চোকলেম কেলাক পেন সিতামে এফান নংটিংনি নিপিন পেন কাংহন কিথে আজক কাইকে এফান নিং নং পারং চেন এফান সিতামে কাইকে বিদি সরে থান পারে লাপেন তামে ইলিতুম এ অড ইডুর কে মেসেন জি আফান তামে থান পারে পন কোসন সি এপেন কিথে আফান আমান পিনং জিমা কোসন সি আহক পেট সি কে মেসেন মুনিরা আ অডাদুর মান জিয়ে ফান কাইকে ফান নাং চেপাদুপি নাং পারে পন লাসি।

0: pusona kang hon ili tum kilong ke kopai the piglo la sikai ke ipie po iphan nang kang hon nang lana lahon ason thot si ili tum ta me lana ponang po la pen ching hon ponang po ili tum ekai long apor chilong lia jok ili tum penang an atum ke apor chipi thek the det mate chilana cheora apor we det titi ke sara por hut ke বন সিতামে ইলি তুম কাকে চেমাথা পনাংজি এফা নংলানাল নং ওরা সন্থত পুথত ইলি তুম সিতামে পিপাজির পনাংপ আথেমা পিয়ার্থেলং কে কেচেং সি কে পায়াকাং হনহেল কেথে নাইকে ইলি তুম সোদেরাহুত সিতামে কেচেং সি কে এ পায়া ফানসি ইলি তুম চিড়ি পাপ্রাং টিটি লাপেনতামে পায়ে সিতামে এলং সি নং দুদুন টিটি নংলানা টিটি নিং কে অয় নিং কারং নিং দু কিসুং হুট সিটামে পাইসি কাইকে এফান নিং নং পাথে বিদি সরে তামে নং থা নং পারে দুন টিটি ইলি তোমা যারাসন থান থে পিন পেন এ পা এফান নং চিনি এট টিটি নিং অয় নিং রং সিটামে পায় পেন ইলি আংবং কাংহন আজাকং থে পিক বনটা আহুট পেন কে ইলি তুম এ পায়া ফান চোরো পাজের টিংনি দে টিটি মাতে ইলি তুম ব্যাং এ পায়া কাংহন মাতে সেক্রিফাইস আপাং কাচিনি দাম কাদুরে ডোক কাজক ইলি তুম মাথা দাম থেকথে দে টিটি সিতা ইলি তুম কাকে নিং চিবি নংজি এপায় হেনলো কেথে নাই আজারাসন ইলি তুম হাং হে পিন পেন এফান নং মাথা থেক ইলি তুম আকে মাংসন পাচুন পি আলার আজারাসন আকে মাঙা বে পিন পেন পায়ে এফান বিহেক পেন নং পাথে নং পাদিং আসন থট সি ইলি তুম সিতামে মোকে সারা পর কে ইলি তুম তামে এসাই ব্যাং চেকলেম পেন এপায়া ফান লানা পন পামি নংজি আথেমা এপায়া কাং হন আসন থট কেথে নায়া কাং হন পিয়ার থে আলং লংডাম দিল এপায়া ডিমাকলং মাদু সিতামে চেরায়ুন এ মাতে পেগুন এ ইলি তোমা কায়লং আজাদ আসাই ক্লেম মাতে ডেংপন সিতামে এপায় আহির জুমে কাইকে দো কেচারলি আহিন মাতে কে ক্লেম কেদাম আহিন কেম্যাংসন আলং আন সিতামে এফান কাইকে নিং নং চেথে দুন্দু আলং তোমা কার ডম আহির জুমে আজাকং কিথে আজক পেনাং আন কে ক্লেম কেদাম আলং তামে কেজক ফোন কেজক ওয়ান দো ননাকায়া পর ইতুম পেনাং আন আসাই কে অং পেনাজক মেনা আসাই চেকলেম হেম আসাই সিতামে ক্লেম আনুট পেন আনুট কে আংতান আসাই কেক্লেম পেনাজক হেম তামে চেলাং চেলানা পন আজাদ আসন তামে নিং কিডিং লাপেন কাংহন কেথে আজক আজাদ আসাই তামে ক্লেম পন বনটা ইলিতুম আহুট পেন কে পুয়ান আসাই কে অং কে ক্লেম এট আফি তামে টিংনি বুপ টিটি আহুট পেন কে নিং কিথি লামকাং তাং পেন তামে থাকদুন টিটি তাদু মাতে পাংখ্রে ওয়ে টিটি লাসিলা পুসন ব্যাং কে ইলিতুম ক্লেম নাং নিল কাইকে ফান নিং নং পারং চেন আসন থট সি ইলি তুম তামে মাথা পোনাং পো পায় আকাং হন আসন থট আকাং হন আজা কং লং আঠায় বেলো ইলি তুম জিরপি জিরপো আতুম নং ও কাংবু মাতে নং নিং চেলার ফ্যাক সি তামে পায় আকাং হন কে এফয়াটেং নিং চেলার লে থির থিপ নিং ওই নিং দুক নিং আরং সি তামে কাইকে এফং আটেং সি দোবের জি ইলি তুম ইপিএ পো ফান আপর কাছি পি সাই কাচিরাপ দুন লাপেন তামে মান পেং কি পি কেপাজির পেন কাইকে নিং পারং জিয়া ফানসি বর ই পোনাং পো এফান কাং হন পিপাজির সন্থত সি পায় কাং হন লাকে এফান মাহাং পাথেক চট কালি লাকে লাবাং সুয়ং বং মিনা থেমলেং আকাং হন কাওরা কালানা লাহত লাপুসন থাক থাক সি মিনা ফান সেক্রিফাইস পনলো পেনাং আন সোয়ালো মাতে সার্পি মারাতুম ওসোমার চোপাং রেং মাতে এডব দো লাপেন তামে কাংহন পাজির সিতামে মেনা সোমার আতেং লানা লাহত পন লাপুসন কাংহন পাজির পন থেক লাকে ইনুত পাইসি থেক চটজি কাদু কাবে ওসোমার আফান তামে প্ল্যাক প্লেপিন পেন কাংহন পাচিহমান থেক লাবাংসু আকাং হনকে পায়ালংসি লংচটজি লাসি পায়াকাং হন লাকে এফান কাংটিং আলং পেন এফান আতুর নাকি পি আবাং ফিল ইলি তুমাফান কে মেয়াসায়ালং নংজা পনল নং পারে পনল নং রায় দুনল নিং নং পাঠে দুনল পায়াকাং হন লাকে সি কাংহন আজাকং কে থে নাই মাতে পিরথে আলং পেন ইংথির এট আকাং হনল লাসি নীলিলাম থে লাপান সিং টনি কল লাপেন তামে কাদু কাবে রেডিও নাকার জুদুনারা তোয়ান ফানস্তামি নীলিহীন পেন নিং কাং সামা কার্ডম পাচিরিলো কার্ডম
1: নন লাপনা পর্ণাং লিতুম লামজির আজাই মেক আংদেং আলং পেনং ভে লাদাক পেন কে পাচাতাক চেং আজাই মেক পায়াকাং হন আপুথাক রূপজিলিং টিপি পেন কে থানা লামজির আজুইক লং তাং ল লাকে আকাশবাণী দিফু পেনাপ

নন আদুন্থুয়ার জৈঠসিনা জুদ্দেরি বং নাং পু আলুন লাবাংসো আলুন কিলুন বাংলাকে জিতেন তেরাং লাপেন সোনালী ক্রপি।